আজ রবিবার, 5ই আশ্বিন 1948 শকাব্দ, 27শে সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 9ই আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:28 হয়ে 58 সেকেন্ডে, সূর্যাস্ত 5:26 হয়ে 13 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 6 সেকেন্ড।

0: uninterrupted flow of energy and commerce during ongoing conflicts. Addressing the UN General Assembly in New York last night, External Affairs Minister S. Jaishankar pointed out that the repercussions of wars are experienced far outside the borders of directly engaged nations.
1: We remain deeply concerned over continuing hostilities, the targeting of commercial shipping and seafarers transiting international waterways is simply unacceptable. India calls upon all parties to exercise restraint, de-escalate tensions, ensure protection of civilians and uninterrupted flow of energy and commerce.
0: He said, hostilities continue to destabilize global security, threatening progress and slowing development far beyond their immediate regions. Dr. Jaishankar said, India is prepared to do everything possible to help improve the situation, particularly in the areas of food and energy security. Dr. Jaishankar said that India will exercise its right to defend itself against terrorism. He called state-sponsored terrorism with a cross-border purpose a direct challenge to the global order. External Affairs Minister said governments engaged in such practices must be held accountable and the financing of terrorism must be exposed and countered. The Finance Ministry has said that all public sector banks and regional rural banks will remain open today for the convenience of customers. The Ministry said that this step has been taken in view of the proposed three-day nationwide bank strike called by the United Forum of Bank Unions from 28th to 30th of this month, coinciding with the preceding weekend holidays of 26th and 27th of September. The Chardham Yatra in Uttarakhand has been suspended today in view of adverse weather conditions. Disaster Management Secretary Vinod Kumar Suman said the decision has been taken in the interest of pilgrims' safety. In men's cricket, first one-day international of the three-match series between India and West Indies will be played today at the Greenfield International Stadium in Thiruvananthapuram. The match will start at 2 p.m. IST. In badminton, India's ace shuttler PV Sindhu advanced to the women's singles quarterfinals at the Asian Games after defeating Japan's Tomoka Miyazaki 21-9-21-13 in the round of 16 at the Ichinomiya City Municipal Gymnasium in Ichinomiya. And that is the end of this news bulletin.
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের মিডিয়া ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন আজ অর্থাৎ 27 সেপ্টেম্বর 2026 রবিবারের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে শস্যের জাত নির্বাচন বলবেন ডক্টর সুদেশনা পাজা। 6:40 আপনার স্বাস্থ্য শিশুর জন্মগত বধিরতা বলবেন ডক্টর ইন্দ্রনীল সেন। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় সুপর্ণা পাল। 8:00 বিজ্ঞানের অনুষ্ঠান বিজ্ঞান ধারাবাহিক পরমাণু জগৎ বলবেন ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশনায় রুচিরা পণ্ডা। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান। 9:25 বিচিত্র সংবাদ। 9:30 শিশুমহল উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। বিষয় বিশ্ব পর্যটন দিবস, বিশ্ব নদী দিবস, মহাত্মা গান্ধীর জন্মদিবস, বেতার জগৎ পত্রিকা নিয়ে কিছু কথা। বেতার জগৎ পত্রিকা থেকে ছোটদের আসরের পাঠ, গান ও কবিতার আসর। 10:30 গানের ভেলা উপস্থাপনায় বিদিশা রায়। 11:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্ব। এরপর শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও সাঁওতালি রূপান্তর 138তম পর্ব। এরপর শুনবেন গল্প দাদুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। বিষয় বিশ্ব পর্যটন দিবস, বিশ্ব নদী দিবস, মহাত্মা গান্ধীর জন্মদিবস, বেতার জগৎ পত্রিকা নিয়ে কিছু কথা, গান ও কবিতার আসর। 1:45 সেবা সংকল্প অভিযান, 2:00 অনুরোধের আসর, বাংলা আধুনিক গান। 2:30 নাটক মরুতৃষা, রচনা মৃণাল গুহঠাকুরতা, প্রযোজনা শোভন পাঠক।

গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। 5:30 যুববাণী অনুষ্ঠান, যুববাণী কমন রুম, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায় ও দেবজিৎ অধিকারী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি, পরিবেশনায় অঞ্জলি সোরেন ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের শ্রোতা বন্ধুদের চিঠিপত্রের আসর, আঞ্জমিয়া আখড়া। 6:38 যাত্রানুষ্ঠান বিদ্যাসুন্দর, রচনা অরূপ কুমার চৌধুরী, পরিবেশনা মা লক্ষ্মী যাত্রা সমাজ। 7:30 সমীক্ষা, রাত 8টায় শুনবেন মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা রূপান্তর। 9:05 শিক্ষাঙ্গন থেকে, বাদবুল্লাহ ইউনাইটেড একাডেমি থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। 9:30 নজরুলগীতি, পরিবেশনায় অঞ্জনা মুখোপাধ্যায়। 9:45 ভক্তিগীতি মহুয়ানন্দী। 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা, কর্ণাটক সঙ্গীত বাঁশি, পরিবেশনায় এস সুপ্রদীপ। আকাশবাণী বেঙ্গালুরু নিবেদন, 11:00 লোকগীতি রুমা মুখোপাধ্যায়, 11:10 বাংলা ছায়াছবির গান ও আধুনিক গান। এরপর সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, পরিবেশনায় সমরেশ চৌধুরী। 6:25 রবীন্দ্রসঙ্গীত সুপর্ণা পাল। 6:35 রামচরিত মানস, শুনবেন 246তম পর্ব। 6:45 ভক্তিগীতি, পরিবেশনায় মহুয়ানন্দী। 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় আঁকি মুখোপাধ্যায়। 8:30 বাগধারা। 9:00 নজরুলগীতি, পরিবেশনায় অঞ্জনা মুখোপাধ্যায়। 9:20 কীর্তন, পরিবেশনায় দীপা কর। 9:40 রাজধারা, উপস্থাপনায় সুলক্ষণা পর্বত। 10:15 বাংলা আধুনিক গান। 10:30 বৃন্দগান শিক্ষার আসর, নেপালি গান, পরিবেশনায় রুদ্র পারিয়াল। 11:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্ব। এরপর শুনবেন এই মন কি বাত অনুষ্ঠানের বাংলা রূপান্তরের 138তম পর্ব। দুপুর 12:00 সুরভি, উপস্থাপনায় সুলক্ষণা পর্বত। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানের, উপস্থাপনায় সায়নী চট্টোপাধ্যায়। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, পরিবেশনায় খেয়াল রুচিরা পাণ্ডা। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত নিরাতপা ভৌমিক। 5:20 উর্বাসী, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 6:10 পাশ্চাত্য সঙ্গীতে অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী ধারাবাহিক অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকবে দীর্ঘ এই পথ চলার তার গৃহীত দূরদর্শী পরিকল্পনা এবং যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত, কর্মযোগ্যের আলোচনা। 7:45 দর্পণ, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 8:00 138তম মন কি বাতের বাংলা রূপান্তর। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:00 জাপানে অনুষ্ঠিত 20তম এশিয়ান গেমসের দৈনিক প্রতিবেদন। 10:30 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান, উপস্থাপনায় রাজীব বসাক। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজ অর্থাৎ 27 সেপ্টেম্বর 2026 রবিবারের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। এখন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় সমরেশ চৌধুরী। প্রথমে শুনবেন রাগ দেশি টোড়ি এবং পরে দেবগিরি বিলাওয়াল। শুনছেন খেয়াল, পরিবেশনায় সমরেশ চৌধুরী।

সুবাদ্য সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন খেয়াল পরিবেশনায় সমরেশ চৌধুরী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় সুপর্ণা পাল।

এতক্ষণ শুনলেন রামচরিত মানস, আজ শুনলেন 246তম পর্ব। এখন শুনবেন ভক্তিগীতির অনুষ্ঠানে ভজন পরিবেশনায় মহু আনন্দী।

এতক্ষণ শুনলেন ভজন, পরিবেশনায় মহু আনন্দী। পরবর্তী অনুষ্ঠানে ঘোষণা একটু পরেই।

গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো, কারণ আজকের দিনটা সত্যি মানে সারা সপ্তাহ এত খাটাখাটুনির পর আজকের দিনটা একটু ভালো থাকার দিন, কারণ আজ রবিবার। রবিবার মানেই আজকে একটু বেশি বেশি ঘুম, আজকে ওই ঘড়ির কাঁটা ধরে চলতে হবে না, আজকে বসের বকুনি কিংবা স্কুলের ম্যামের কাছ থেকে ওই চোখ রাঙানির ভয়টা আজকে একটু একটু কম, আজকে একটু নিজের মনের মতন এপাশ ওপাশ বেশিক্ষণই করতে পারো। তবে যুববাণীর বন্ধুর সঙ্গে কিন্তু আড্ডাটা আজকেও মিস করা যাবে না। হ্যাঁ, অন্যদিন তোমাকে বলি যে আর চটপট উঠে পড়ো এবং তৈরি হতে হতে কিংবা চায়ের কাপ হাতে নিয়ে আড্ডায় যোগ দাও, তবে আজকে আমি এইটুকু বলতে পারি যে তুমি না হয় ওই শুয়ে শুয়েই মুঠো ফোনটা কিংবা রেডিও সেটটার ভলিউমটা বাড়িয়ে দিয়ে আমার সঙ্গে যুক্ত হও, কারণ তোমার সঙ্গে গল্প করব বলেই তো আমি কিন্তু ঘুম থেকে চটপট উঠে পড়েছি এবং চটপট উঠে ট্রেন বাস ধরে একেবারে স্টুডিওতে এসে হাজির হয়েছি। তো আমি যখন স্টুডিওতে এসে হাজির হয়ে গেছি, তখন আমার শ্রোতা বন্ধু কি আর ঘুমিয়ে থাকতে পারে? না, একেবারেই পারে না, কারণ আমরা দুজনে মিলে কিন্তু আজ শুধু স্টুডিওতেই সীমাবদ্ধ থাকবো না, আজকে আমরা গানে গল্পে আড্ডায় বেরিয়ে যাব এই শহর থেকে বহু দূরে। কি নিশ্চয়ই ভাবছো যে এটা কেমন হলো? এখন তো সুপ্রভাতের অনুষ্ঠান, এখন তো বেরিয়ে পড়ি নয়, তাহলে কেন আমি সকাল সকাল ঘোরাঘুরির কথা বলছি? কারণ ওই যে আরও একটা কারণ রয়েছে, সে কথাই তো জানাবো। কারণটা যে কি সেটা নিয়ে আজকের এই মানে এই সময়টা, এই সকালের সময়টা তোমাদের সঙ্গে আড্ডা দেব। তবে ঘুরতে গেলে যে সবসময় একটা গুছিয়ে গাছিয়ে ব্যাগ প্যাকিং করে আগে থেকে রেডি হয়ে থাকতে হয় তা কিন্তু নয়। যদি এরকম চট করে কেউ ধরো তোমাকে সারপ্রাইজ দিল, বললো যে চলো রেডি হয়ে নাও ঘুর,

ঘুরতে নিয়ে যাব। সেটা কি তোমার কোথাও গিয়ে আনন্দ লাগে না বলো? আমিও আজকে ঠিক তেমনই ঠিক করেছি যে আমি যখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, বন্ধুরা যতই গড়িমসু করুক আর কি, মানে শুয়ে শুয়ে রেডিও সেটটা কিংবা মোবাইল ফোনে আমাকে শুনুক না কেন, আমি কিন্তু বন্ধুদের আজকে একদম মানে এক্ষুনি বলবো যে চটপট উঠে ফেলো, উঠে পড়ে ফ্রেশ ট্রেশ হয়ে একবারে রেডি হয়ে নাও, কারণ আজকের এই রবিবারের সকালবেলায় তোমাদের হাত ধরে আমি কিন্তু ঘুরতে যাব বহু দূরে। এই স্টুডিওর মধ্যে সীমাবদ্ধ থাকবে না আমাদের আজকের আড্ডা। কেন তোমাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠে এই রবিবারের দিনে এত ঘুরতে নিয়ে যাব বলছি, সে কথা তো আড্ডায় থাকতে থাকতেই জানতে পারবে। তবে আপাতত তোমাকে যেহেতু আমি ঘুম থেকে তুলে দিয়েছি, মানে এই আমি যেটা চাইছি সেটা নিশ্চয়ই আমি করে ফেলেছি, তাহলে আমার মন এখন যেটা চাইছে মানে শিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে একটা সুন্দর গান শুনতে এবং তোমাদেরকে শোনাতে, সেটা না হয় চটপট করে ফেলি। দেখো ঘুম থেকে তো তুলে দিলাম বন্ধুর, মুডটা নিশ্চয়ই একটু খারাপ হয়ে যেতেই পারে, তাই না? তো তোমার মুড ভালো করার দায়িত্ব যখন আমার, তখন তোমার জন্য থাক শিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটা। ফিরে আসছি গানের পর, আর হ্যাঁ গান শুনতে শুনতে ফ্রেশ হয়ে নিও, তারপর কিন্তু আবারও আমরা বেরিয়ে পড়ব তেপান্তরের পারে। সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী।

এইটা আমিও চাই, মানে আমিও এই তো চাই যে তোমাদের সঙ্গে সকাল সকাল একটু ঘুরতে বেরোবো। দেখো সামনে তো পুজো আসছে, তো ঘোরাঘুরি নিয়ে আমাদের সকলের মধ্যে কিন্তু একটা এক্সাইটমেন্ট এখন থেকেই কাজ করছে। ইতিমধ্যে তোমরা প্ল্যান করে ফেলেছো যে পুজোর সময় কে কোথায় ঘুরবে, এবং পুজো কেন, পুজোর আগে এই যে কেনাকাটি করতে যাওয়া, তুমি ভাবো তার জন্য আমরা কত দিকেই না ঘুরি, তাই না? আর আজকে যদি আমি সকালবেলা একটু বায়না করি যে ঘুম থেকে উঠে আমার সঙ্গে ঘুরতে যেতে, তাহলে কি তোমরা খুব রাগ করবে? মনে হয় না। জানি যে রবিবার দিনে একটু ঘুমোতে ভালোই লাগে, কিন্তু সকাল সকাল ঘুরতে যেতে পেলে কার না ভালো লাগে বলো তো? ঠিক আমি যেমন, মানে আমারও কিন্তু খুব ঘুম পাচ্ছিল, তবে তোমাদের সঙ্গে আড্ডা দেওয়া এবং সকালের এই শান্ত স্নিগ্ধ পরিবেশে কলকাতাকে সুন্দর করে দেখার যে মানে এই বিষয়টার যে কী আনন্দ, এই যে অনুভূতি, সেটা কিন্তু আমি কখনোই মিস করতে চাই না। তাই যখনই সুযোগ হয় ঘুমকে একটু স্যাক্রিফাইস করে আমিও স্টুডিওতে দৌড়ে দৌড়ে চলে আসি। আর আমি জানি আমার শ্রোতা বন্ধুরা ঘুরতে যাওয়ার আনন্দে ইতিমধ্যে বিছানা কিন্তু ত্যাগ করে ফেলেছে, কি তাই তো? আর দেখো এই যেমনটা তোমাদেরকে আমি বললাম, ঘুরতে যাওয়ার জন্য সব সময় যে আমাদেরকে ট্রেন ধরে টিকিট কেটে একদম বেরিয়ে যেতে হবে তা কিন্তু নয়। কিছু কিছু সময় কল্পনার জগতেও আমরা কিন্তু অনেক দূরে পৌঁছে যেতে পারি। আবার ইতিহাসের পাতায় যখন আমরা কোনো কিছু গল্প পড়ি, সেখান থেকেও কিন্তু সেই অজানাকে জানা আর অচেনাকে দেখার একটা ইচ্ছা আমাদের মনের মধ্যে তৈরি হয়, তাই তো? আর এই যে দেখো, মানে হুট করে যদি আমরা কোনো একটা জায়গায় বেরিয়ে পড়ি, তাহলে সেখানের যে গাছপালা, পাহাড়, মেঘ, সমুদ্র কিংবা সেখানের মানুষজন, এই সব কিছুতে আমরাও কেমন হারিয়ে যাই না? দেখো এই ব্যস্ততার জীবনে তোমারও তো কখনো কখনো মনে হয় যে এই সব কিছু ছেড়ে একটু দূরে কোথাও চলে যাই, কিংবা শহরের কোনো একটা অচেনা রাস্তার মধ্যে দিয়ে একটুখানি হেঁটে আসি, কি তাই তো? ভ্রমণ মানে শুধুই যে এক জায়গা থেকে অন্য একটা জায়গায় যাব এবং সেখানে গিয়ে কিছু দিন থাকবো, ভালো ভালো ছবি তুলবো, তা কিন্তু নয়। ভ্রমণ আমাদের অনেক কিছু শেখায় জানো তো। এই যে একটা নতুন জায়গায় যখন গেলাম, সেই জায়গার যে কালচার, সেই জায়গাটার সঙ্গেই আমাদের পরিচয় ঘটায় এই ভ্রমণ, এবং সেখানে সংস্কৃতিকে আমরা জানতে চেষ্টা করি, সেখানের প্রকৃতি কেমন সেটা আমরা বুঝি, সেখানের মানুষের জীবনযাত্রা কেমন, সেই সব কিছুই কিন্তু আমাদেরকে গভীরভাবে মানে আমাদের ওপর বিশাল একটা প্রভাব ফেলে। আর তাই যখন ঘোরার কথা উঠল, তখন তো আমি তোমাদেরকে হাত ধরে ঘুরতে নিয়ে যাব, প্রথম থেকেই বলে দিয়েছি। কিন্তু এই ঘুরতে বেড়াতে গেলে গানের সঙ্গে কিন্তু ঘোরা এবং বেড়ানোর একটা সুন্দর সম্পর্ক রয়েছে। তো ঘুরতে যাওয়ার আগে, মানে আজকের এই দিনে আমি কেন তোমাদেরকে এত ঘোরা নিয়ে বারবার বলছি, মানে সকালবেলায় উঠে রবিবারের সকাল কোথায় আমি বলবো যে আজকে ঘুম থেকে উঠে তোমাদের জন্য স্পেশাল কি জলখাবার রয়েছে, কিংবা আজকে মাটন হচ্ছে কিনা, এই সব গল্প না করে হঠাৎ কেন ঘুরতে যাওয়ার গল্প বলছি, সেটা নিয়ে তোমাদের মনে নিশ্চয়ই কিন্তু একটা প্রশ্ন তৈরি হচ্ছে, তাই তো? দেখো সব প্রশ্নের উত্তর দেব বলেই তো আজকের এই আড্ডায় এসে আমি তোমার যুববাণীর বন্ধু আঁখি উপস্থিত হয়েছি। কিন্তু ইতিমধ্যে তোমরা যারা আমাদের পোস্টারটা দেখে ফেলেছ, সেখানে নানান রকম জায়গার ছবি দিয়ে যে সুন্দর পোস্টারটা বানানো হয়েছে, সেটা দেখে তোমরা নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছো যে আজকে আমরা কাশ্মীর টু কন্যাকুমারী সব জায়গা ঘুরে বেড়াবো। কিন্তু শুধুই কি ঘুরে বেড়াবো, আর কেনই বা ঘুরে বেড়াবো? কারণ ওই যে বললাম, আজকের দিনের একটা বিশেষত্ব লুকিয়ে রয়েছে। কি সেই বিশেষত্ব, এবার চলো তোমাদের সেটাই শুনিয়ে দিই আজ এই দিনের কাজ থেকে। মানে আজ এই দিনের যে চিন্তা, মানে আজ এই দিন তো আমরা তোমাদেরকে রোজই শোনাই, এবং সেই আজ এই দিনে তোমরা

0: চটপট শুনে নাও যে আজকে কেন তোমার বন্ধু আঁখি তোমাদেরকে সকাল সকাল খালি ঘুরতে যা নিয়ে যাবে এবং বেড়াতে নিয়ে যাবে এই কথাই বলছে। তাহলে চলো আজকের দিনটা কী কীভাবে ঘটনা বহুল, আজকের দিনে কী কী ঘটেছে, আজকের দিনের গুরুত্ব ঠিক কী, এই সব কিছু তোমাদের একবার চটপট শুনিয়ে দিই, তারপর আবারও ফিরে আসব আমাদের আজকের আড্ডায়।
1: আজ এই দিনে।

1980 সালের আজকের দিনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয় এবং সেই বিশ্ব পর্যটন দিবস পালনের গুরুত্ব এবং ইতিহাস নিয়ে আজকের সুপ্রভাতের আসরে আড্ডা দিচ্ছি আমি তোমার যুববাণীর বন্ধু আঁখি। 1998 সালের আজকের এই দিনে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের যাত্রাপথ শুরু হয়। 2007 সালের আজকের দিনে নাসা গ্রহাণু বেষ্টনীতে ডন প্রোব উৎক্ষেপণ করা হয়। 2019 সালের আজকের দিনে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রতিবাদে 24,000 মানুষ 20 লাখেরও বেশি সংস্থা একটি ধর্মঘটে অংশগ্রহণ করেন।

1933 সালের আজকের এই দিনে বাঙালি মহিলা কবি, সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা কামিনী রায় প্রয়াত হন। 1833 সালের আজকের এই দিনে বাঙালি দার্শনিক, প্রথম ভারতীয় ধর্মীয় সামাজিক পুনর্গঠন আন্দোলনের নেতা এবং ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় প্রয়াত হয়েছিলেন। 1943 সালের আজকের এই দিনে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ও ভারতীয় নৌবিদ্রোহের শহীদরা কালীপদ, নিরঞ্জন মুখোপাধ্যায়, দুর্গাচরণ রায়চৌধুরী, নন্দকুমার দে এবং আরও অনেকে প্রয়াত হন। 1972 সালের আজকের এই দিনে ভারতীয় গণিতজ্ঞ রামামৃতা রঙ্গনাথন প্রয়াত হয়েছিলেন। 1974 সালের আজকের এই দিনে বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং স্বৈরাচারী আন্দোলনের নেতা শহীদ মোহাম্মদ মুজায়েন প্রয়াত হয়েছিলেন।

আজকের দিনের ইতিহাসের কথা তো তোমাদেরকে জানালাম, এবং তার সঙ্গে সঙ্গে তোমরাও জানতে পেরে গেলে যে আজকের সকালবেলাটা কেন আমি তোমাদের সঙ্গে বারবার এই বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া নিয়ে কথা বলছি, কারণ আজ বিশ্ব পর্যটন দিবস। হ্যাঁ, আজ 27শে সেপ্টেম্বর, আজ বিশ্ব পর্যটন দিবস। আজকে আমরা এই পর্যটন দিবস কেন পালন করা হয়, তার গুরুত্ব কী এবং আমাদের জীবনে এর প্রভাব ঠিক কতটা, এই সব কিছু নিয়েই আজকে সুপ্রভাতের আসরে গল্প করব। তবে তার আগে তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব বলে যখন কথা দিয়েছি, তখন হাতে হাত ধরে এখন রাস্তায় নামা যাক। চলো, শিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে তোমাদের জন্য রইল এই গানটা। রাস্তা থেকে ঘুরে আবার স্টুডিওতে ফিরে আসবো এবং তারপর আমরা আমাদের আজকের আড্ডার মূল যে বিষয়বস্তু সেখানে আবার ফিরে যাব। সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী।

না, আমি একেবারেই ভুলে যাইনি যে আমি কাকে চাইতাম, এবং তোমরাও নিশ্চয়ই ভুলে যাওনি যে তোমরা কাকে ভালোবাসতে। উত্তরটা কি আমি দিয়ে দেবো নাকি তোমরাই কমেন্ট বক্সে দেবে বলো তো? আজকের ফেসবুকে যে পোস্টারটা রয়েছে তার নিচে, আমার কিন্তু খুব ইচ্ছে করছে উত্তরটা দিয়ে দিতে, কারণ আমি ভুলে যাইনি তোমাদের, আর তোমরা মানে আমার শ্রোতা বন্ধুরা ভুলে যাওনি যুববাণীকে শুনতে, তাই তো? আর তাই তো সকাল সকাল তোমরা সবাই একেবারে রেডিও সেটটা অন করে কিন্তু হাজির হয়েছো আমাদের আজকের এই অনুষ্ঠান শুনতে, তাই তো? আর যেমনটা বলছিলাম যে আজকে তো ঘুরতে যাওয়া নিয়ে, বেড়াতে যাওয়া নিয়ে কথা বলা হচ্ছে, কারণ আজ বিশ্ব পর্যটন দিবস। তো কখনো কি এরকম মনে হয়েছে তোমাদের যে জানলার পাশে বসে থাকতে থাকতে হঠাৎ মনে হলো, ইস, যদি এই এখন কোথাও একটু চলে যেতে পারতাম, মানে কোনো একটা পাহাড়ের কোলে কিংবা সমুদ্রের ধারে যদি বসে কিছুটা সময় কাটাতে পারতাম তাহলে ঠিক কেমন লাগতো? এরকমটা কিন্তু আমাদের মাঝে মাঝেই মনে হয়, তাই না? অথবা ধরো কোনো একটা গ্রাম যেখানে সন্ধে নামলেই চারপাশটা বেশ নীরব হয়ে যায়, দূর থেকে ভেসে আসে কোনো একটা অচেনা পাখির ডাক, কিংবা সকালবেলাটা মানে যেখানে ঘুম থেকে উঠলেই জানলা খুললেই এই শহরের ব্যস্ততা নেই, দূরে কোথাও শুধু পাহাড় সারি সারি দাঁড়িয়ে রয়েছে এবং মেঘ এসে পাহাড়ের গায়ে লাগছে, আর সেই ঠান্ডা হাওয়া যখন তোমার চোখ মুখ ছুঁয়ে যাচ্ছে, তখন সেই যে অনুভূতিটা বলো, সেটা মানে মানে কোনো কিছু দিয়েই সেটাকে

সৌন্দর্য সেটা সত্যি আমাদের মনকে কোথাও না কোথাও গিয়ে একেবারে মোহিত করে ফেলে। আবার ধরো ওই যেমনটা বললাম যে অচেনা কোনো একটা গ্রামে কখনো গেছো, এরকম কি গেছো কখনো তোমরা? নিশ্চয়ই গেছো, পথ তো বহুবারই হারাও। কলকাতার অলিগলিতেও যখন দেখবে যে একা একা যাচ্ছ, তখন হয়তো এই আতিথেয়তাটা পাও না, তবে ধরো কোনো একটা গ্রামে বেড়াতে গেছো এবং সেখানে গিয়ে কোনো একটা অচেনা রাস্তার মধ্যে দিয়ে হাঁটছো, দুপাশে সবুজ ধান খেত, দূরে ছোট্ট ছোট্ট বাড়ি, এবং উঠানে বসে কেউ তোমার দিকে চেয়ে রয়েছে, তুমিও তাকে চেনো না, সেও তোমাকে চেনেন না, অথচ তুমি যদি কোনো দরকারে তার কাছে যাও, কিংবা তার যে কৌতূহল, তার যে চোখের সারল্য, সেটা কিন্তু তোমাকে কোথাও না কোথাও গিয়ে একটা নিবিড় আনন্দ দেবে। আর এই যে অচেনাকে চেনা, অজানাকে জানা, এই সব কিছু, মানে এইগুলো আবিষ্কার তো আমরা তখনই করব যখন আমরা পৃথিবীটাকে ঘুরে দেখব। আর তাই তো আজকের এই সুপ্রভাতের আসরে আমার হাত ধরে তোমরা বেরিয়ে চলেছো, মানে বেরিয়ে পড়েছো, এবং ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু আড্ডাটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছি। আমাদের এই আড্ডা আরও চলতে থাকবে, তোমাদেরকে নিয়ে আমরা আরও এগোতে থাকবো, তবে যখন পাহাড়ের গল্প হলো, মেঘের গল্প হলো, তখন শিল্পী দেবায়ন ব্যানার্জির কণ্ঠে এই গানটা যদি না শুনি, কোথাও না কোথাও পাহাড়ে বেড়াতে যাওয়ার গল্পটা তো অসম্পূর্ণ থেকেই যায়। আর গল্প যখন সুন্দরভাবে এগোচ্ছে, মানে আজকের আড্ডা যখন একেবারে জমজমাটি হয়ে উঠেছে, তখন আমি তো কোনো সুযোগই ছাড়বো না এই আড্ডাটাকে একটু ফিকে করবার। তো আড্ডাটাকে আরও বেশি জমজমাটি করে তোলার জন্য এখন পালা শিল্পী দেবায়ন ব্যানার্জির কণ্ঠে এই গানটা শুনে নেওয়া। গানটা শুনতে শুনতে অনুভব করো, পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে রয়েছো তুমি একা, আর মেঘ এসে ছুঁয়ে যাচ্ছে তোমায়।

মন কেমনটা সত্যিই কেমন পালিয়ে যায়, তাই না? যদি কোথাও একটু ঘুরতে যাওয়া যায়, একটু কিছুদিন একান্তে নিজের মতন করে সময় কাটানো যায়, কিংবা বন্ধুদের সঙ্গেও যদি চটপট বেরিয়ে পড়া যায়, তাই তো? তো আজকে তো সেই সব কিছু নিয়েই কথা হবে, কারণ আজ বিশ্ব পর্যটন দিবস। তো আমি তোমাদেরকে তো সেই কথা প্রথমেই বলেছি যে 27শে সেপ্টেম্বর সারা পৃথিবী জুড়ে পালন করা হয় ওয়ার্ল্ড ট্যুরিজম ডে বা বিশ্ব পর্যটন দিবস। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যে কেন এই দিনটা পালন করা হয়? পর্যটন মানে কি শুধুই আমরা তাদেরকে পর্যটক বলবো যারা শুধুই এক জায়গা থেকে অন্য জায়গায় খালি বেড়াতে যান? তাদেরকে ঘুরে বেড়ানো মানে শুধুই কি পাহাড় দেখা, সমুদ্র দেখা, কিছু ছবি তোলা এবং তারপর আবার ফিরে আসা? না, একেবারেই কিন্তু তা নয়। পর্যটনের সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবন, সংস্কৃতি, অর্থনীতি এবং কর্মসংস্থান। রয়েছে ঐতিহ্যের কথা, পরিবেশ এবং বিভিন্ন দেশের মানুষের মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া গড়ে ওঠে তার গল্প। তাই আজকের গল্পটা শুধু ঘুরতে যাওয়ার গল্প নয়, আজকের গল্প হলো মানে ভ্রমণের সঙ্গে আমরা ঠিক কতটা নিবিড়ভাবে জড়িয়ে গেলে আমাদের জীবনেও তার যে প্রভাব সেটাকে অনুভব করতে পারবো, সেটা তোমাদেরকে আরও একবার বুঝিয়ে দেওয়ার গল্প। তাহলে চলো ইতিহাসের পাতায় ফিরে যাওয়া যাক। 1970 সালের 27শে সেপ্টেম্বর আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এই দিনে আন্তর্জাতিক পর্যটন সংস্থার সংবিধি গৃহীত হয়, যা পরবর্তীকালে বিশ্ব পর্যটন সংস্থার সঙ্গে যুক্ত হয়। এরপর 1980 সালে 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন করা হবে বলে মনে করা হয়, এবং যেমন ভাবনা তেমনই কিন্তু কাজ হয়। এই দিনটির মাধ্যমে বিশ্বের মানুষের সামনে পর্যটনের যে গুরুত্ব তা তুলে ধরা হয়, এবং প্রত্যেক বছর নানান রকম থিম থাকে। যেমন এবছরে মানে 2026-এও কিন্তু আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্সি তার উপর জোর দেওয়া হয়েছে, এবং আমরা কিভাবে বিভিন্ন জায়গার সৌন্দর্য নিজেদের পরিবেশকে নিজেদের আইডিয়ার মধ্যে দিয়ে আরও বেশি সুন্দর করে তুলতে পারি, সেই সব কিছু নিয়ে ভাবনা চিন্তা করার একটা কর্মসূচিও কিন্তু দেওয়া হয়েছে। আর যে কথাটা তোমাদেরকে বললাম যে মানে এই যে ঘুরতে যাওয়া বা কোনো একটা জায়গায় আমরা ভ্রমণে গেলাম, সেখানে গেলে কিন্তু সেখানের কর্মসংস্থান, সংস্কৃতি, পরিবেশ এবং মানুষের উন্নয়ন হয়, এবং এই যে ব্যাপারটা সেটা নিয়ে জনসচেতনতা তৈরি করাই হলো আজকের এই দিনটি উদযাপনের মূল লক্ষ্য। কিন্তু এবার একটা প্রশ্ন তোমাদের মনে নিশ্চয়ই ঘোরাফেরা করতে পারে যে পর্যটন বলতে আসলে আমরা কি বুঝি, তাই তো? দেখো, সহজ ভাষায় বলতে গেলে নিজের পরিচিত বাসস্থান থেকে অন্য কোনো জায়গায় যখন আমরা কিছু সময়ের জন্য ঘুরতে যাই, সেখানে থাকি, তখন তো সেখানের যে পরিবেশ সেই পরিবেশটার সঙ্গে আমরা মানিয়ে গুছিয়ে নিই, সেখানের মানুষের সঙ্গে আমাদের পরিচিতি হয়, সেখানের সংস্কৃতি, ঐতিহ্য এগুলো সম্পর্কে আমরা জানি। আর এই সবের সঙ্গে কিন্তু পর্যটনের একটা গভীর সম্পর্ক রয়েছে। তুমি হয়তো আনন্দের জন্য কোথাও ধরো বেড়াতে গেলে, কেউ যাবে সেখানের ইতিহাস জানতে, কেউ বা যাবে সেখানের প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাকে দেখতে, কেউ ধর্মীয় উদ্দেশ্যে যাবে, আবার কেউ হয়তো নিজের মনটাকে একটু ভালো করবার জন্য বেরিয়ে পড়বে। কারণ কখনো কখনো একটা ছোট্ট ভ্রমণ মানুষকে অনেক হালকা করে দিতে পারে। আর এই যে বইয়ের পাতায় আমরা যেগুলো পড়ি, ধরো তুমি বইয়ের পাতায় দার্জিলিং সম্পর্কে পড়েছো, তুমি জানো যে সেখানে পাহাড় আছে, চা বাগান আছে, সেখানে ঠান্ডা আবহাওয়া রয়েছে, কিন্তু তুমি যখন নিজে পাহাড়ের সামনে দাঁড়াবে, মেঘ পাহাড়ের গা দিয়ে কীভাবে ভেসে বেড়ায় সেগুলো দেখবে, ঠান্ডা

আতাশকে অনুভব করবে, তখন সেই জ্ঞান আর শুধু বইয়ের তথ্য হয়েই থাকবে না, সেটা হয়ে যাবে তোমার নিজের অভিজ্ঞতা। আর অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা অনেক সময়, মানে সারা জীবন ধরেই কিন্তু মানুষ নিজের কাছে, মানে নিজের মনের মণিকোঠায় যত্ন করে তুলে রাখে, এবং সেই যে শিক্ষা সেটা কিন্তু আমরা জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ব্যবহার করি। আর ভ্রমণ আমাদের শেখায় অচেনা মানুষকে সম্মান করতে, তাদের সংস্কৃতিকে বুঝতে, নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে, এবং নিজের পরিচিত পৃথিবীর বাইরে যে বিশাল একটা পৃথিবী রয়েছে সেটাকে উপলব্ধি করতে। আর এই উপলব্ধির কথাই যখন হলো, তখন তো মনে হচ্ছে যে একদম ফড়িংয়ের মতন উড়ে সারা বিশ্বে যদি একটা গোল পাখে আসা যেত, এবং এই পৃথিবীর যে কী সৌন্দর্য সেটা যদি নিজের চোখে অনুভব করা যেত, তাহলে কী ভালো এটাই না হতো। দেখো সেটা তো এখনই আমরা পারবো না, মানে সেটা সম্ভবও নয়, তবে গানে গানে, মানে জল ফড়িং গানের মধ্যে দিয়ে যদি আমরা একটু ঘুরে আসতে পারি, তাহলে আমাদের মনটা এবং এই আড্ডাটা দুটোই কিন্তু আরও একটু সুন্দর হয়ে যেতে পারে। তাহলে চলো, এখন শিল্পী অনুপম রয়ের কণ্ঠে তোমাদের জন্য রইল জল ফড়িং এই গানটা। ফিরে আসছি গানের পর, সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী, আর তোমার সঙ্গে আড্ডা দিচ্ছি আমি, তোমার যুববাণীর বন্ধু আঁখি। কথা হচ্ছে গানের ওপারে।

জলফড়িং খুঁজে নিয়ে আমাদের নিজেদের নিজেদের মন্তব্যগুলোকে, মানে গন্তব্যগুলোকে, মানে কোন স্টেশন থেকে কোন স্টেশনে একের পর এক ঘুরে বেড়াবো এবং সেইগুলো ঘুরে আমাদের ঠিক কেমন লাগলো, সেই গন্তব্য এবং মন্তব্য দুয়েরই মেলবন্ধন হোক আমাদের মনে, ঘুরে বেড়াই আমরা আজকের সুপ্রভাতের আসরে একটার পর একটা জায়গা, পাহাড়, সমুদ্র, নদী, এবং আমরা বুঝতে চেষ্টা করি যে কেন পালন করা হয় বিশ্ব পর্যটন দিবস। দেখো, আমাদের যখনই কোনো শরীর খারাপ হয় কিংবা মন ভালো লাগে না, তখন যদি আমরা ডাক্তারের কাছে যাই, তিনি কিন্তু আমাদের পরামর্শ দেন যে আপনি কোথাও থেকে একটু ঘুরে আসুন, কিংবা যদি একটু ঘুরে আসি তাহলে দেখবে নিজেদেরই নিজেদেরকে অনেকটা হালকা বলে মনে হয়। এবং ধরো তুমি কোনো একটা

রাজ্যে গেছো ঘুরতে, সেখানের মানুষের সঙ্গে তুমি কথা বললে, তাদের খাবার খেলে, তাদের পোশাক দেখলে এবং তারা কী কী উৎসব পালন করে সেগুলো সম্পর্কে জানলে, তখন কিন্তু তুমি বুঝতে পারবে যে মানুষের ভাষা, পোশাক বা সংস্কৃতি এইগুলো আলাদা হতে পারে, কিন্তু তাদের অন্তরের যে ভালোবাসা, আতিথেয়তা এবং তাদের অনুভব, এই সব কিছু কিন্তু একেবারেই এক। আর এভাবেই পর্যটন মানুষকে মানুষের কাছে নিয়ে আসে। এবার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কি বলতো, যে তুমি ধরো কোথাও একটা বেড়াতে যাচ্ছ, সেটা কিন্তু শুধুই আনন্দের জন্য নয়, তোমার ভ্রমণের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও অনেক মানুষের জীবন এবং জীবিকা। তুমি হোটেলে গিয়ে থাকছ, হোটেলের কর্মচারীরা কাজ পাচ্ছেন, গাড়ি ভাড়া করে তুমি সাইট সিন করতে যাচ্ছ, সেখানে সেই চালকের উপার্জন হচ্ছে, স্থানীয় কোনো দোকান থেকে ধরো তুমি খাবার কিনে খেলে, তো সেক্ষেত্রে তাদের আয় হচ্ছে, এবং সেখানের যে বিখ্যাত শিল্প, সেই শিল্প শিল্পীদের কাছ থেকে তুমি সেই জিনিসপত্রগুলো কিনছ, তার ফলে তারাও কিন্তু উপকৃত হচ্ছেন। অর্থাৎ তোমার একটা ভ্রমণ সেটা কিন্তু বদলে দিচ্ছে অনেকেরই জীবন এবং জীবিকা। মানে মানুষ কিন্তু নিজেদেরকে নতুন করে চিনতে পারছেন। ধরো কোনো একটা জায়গায় বেড়াতে গেছো, সেখানের যে কর্মসংস্থান, সেটা সেখানের যে স্থানীয় অর্থনীতি, সেটা কোনো একটা শিল্পের ওপর নির্ভরশীল হয়ে রয়েছে, এবং তুমি গিয়ে সেই জিনিসটা কিনলে, সেখানে ঘুরে বেড়ালে, কিছুক্ষণ থাকলে, তার ফলে কি হলো বলো তো, সেই যে জিনিসটা কিনলে, মানে প্রত্যেকটা জায়গারই তো একটা করে স্পেশাল জিনিস রয়েছে, যেমন ধরো আমরা বাঁকুড়ায় যদি যাই বিষ্ণুপুরে, সেখানে টেরাকোটা রয়েছে, বা নানান জায়গায় বেড়াতে গেলে সেখানের নানান ধরনের নিজস্ব জিনিসপত্র রয়েছে, তো সেগুলো যখন আমরা কিনছি তখন কিন্তু ওখানের যে স্থানীয় শিল্প সেটাকে আমরা বাঁচিয়ে রাখছি এবং আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এই যে আমরা একে অপরের ওপর নির্ভরশীল বলেই কি না, একে অপরের পাশে দাঁড়াবার জন্যই তো আজকের দিনটাকে আরও বেশি পালন করা হয়, এবং আজকের দিনটিতে কিভাবে জনসচেতনতা গড়ে তোলা যায় সেই বিষয় নিয়ে আমরা গল্প করছি। তবে গল্পের মাঝখানে এখন শিল্পী অনুপম রায় এবং প্রস্মিতা পালের কণ্ঠে তোমাদের জন্য থাক এই গানটা।

উড়ছে উড়ুক এবং আমাদের আড্ডাও এইভাবেই এগিয়ে যাক। দেখো, তোমাদেরকে যেই কথাটা বললাম যে পর্যটন মানেই কিন্তু শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানো নয়, আমাদের এই যে বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষ সেখানে যদি আমরা ঘুরে বেড়াই তাহলে একদিকে যেমন উত্তরে হিমালয় রয়েছে, পশ্চিমে রয়েছে মরুভূমি, দক্ষিণে সমুদ্র, পূর্বে পাহাড়, অরণ্য এবং নদী, এবং এই যে কাশ্মীরের বরফ ঢাকা পাহাড়।

আর এবং কেরালার সবুজ জলপথ, রাজস্থানের দুর্গ, নানান জায়গায় নানান রকম জিনিস, এবং তামিলনাড়ুতে যদি বেড়াতে যাও সেখানে কিন্তু প্রাচীন মন্দির, মানে সব জায়গারই কিন্তু একটা নিজস্ব গল্প রয়েছে। এবং আমাদের বাংলায় যদি ঘুরতে যাও তাহলে তো মানে দার্জিলিংয়ের পাহাড় রয়েছে, সুন্দরবনের ম্যানগ্রোভ, আবার দীঘা, তাজপুর ইত্যাদির সমুদ্রের যে টান সেটা রয়েছে, বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির রয়েছে। তাই বাংলার পর্যটন শুধু কিন্তু প্রকৃতি নয়, এখানে রয়েছে ইতিহাস, স্থাপত্য, লোকশিল্প এবং নানান রকমের খাবার যেগুলো হাতেও তৈরি করা হয়। এবং বাংলার এই সংস্কৃতি, শিল্প তথা সারা বিশ্বব্যাপী বিশ্বের বিভিন্ন দেশের নিজস্ব যে শিল্প, নিজস্ব যে সংস্কৃতি, ভাষা এবং তাদের লোক উৎসব, সেগুলো সমস্ত মানুষের কাছে তুলে ধরবার জন্যই কিন্তু পালন করা হয় আজকের এই দিনটি। তাহলে আজকের এই বিশ্ব পর্যটন দিবসের একটা কী বলবো, শুভ লগ্নে তোমরা কিন্তু প্ল্যান করেই নিতে পারো যে আজকের দিনটা চটপট কোথাও থেকে একটু টুকটাক বেরিয়ে আসতে পারো। এখন দেখো ইউটিউবের যুগ, আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে নানান রকম জিনিস দেখতে পাই, সেখানে আমরা বিভিন্ন জায়গার সংস্কৃতি, সেখানের কালচার, খাবার দাবার এগুলো দেখতে পাই। তো আমরাও তাই করবো, ধরো প্রত্যন্ত কোনো গ্রামের কোনো একটা শিল্প নিয়ে হয়তো আজও বহু মানুষ বেঁচে রয়েছেন, সেটাই তাদের জীবন এবং জীবিকা, আমরা যদি সেরকম কোনো জায়গায় কানেক্টেড হই তাহলে সেটা সর্বসম্মুখে আমরা নিয়ে আসবো, সকলের কাছে সেই বিষয়গুলোকে তুলে ধরবো। এবং ভূগোল বইয়ের পাতায় যে পৃথিবীর কথা আমরা পড়েছি, যে পৃথিবীর গল্প আমরা মানে নিজেদের চোখে ভেসে উঠেছে, সেই পৃথিবীর যে অপরূপ সৌন্দর্য সেটার দেখার যে কৌতূহল, সেই কৌতূহলই কিন্তু জন্ম দেয় ভ্রমণ পিপাসু পর্যটকদের। নতুন কিছুকে দেখার ইচ্ছা, নতুন কিছুকে জানবার প্রবল ইচ্ছা এবং পৃথিবীর বুকে ঘুরে বেড়ানোর ইচ্ছাতেই মানুষ বেরিয়ে পড়েন রাস্তায়। তারপর এক দেশ থেকে অন্য দেশে ঘুরতে ঘুরতে মানুষের মনেরও কিন্তু পরিবর্তন হয়, তার চরিত্র গঠনেও এই ভ্রমণের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুধু ঘুরতে বা বেড়াতে গেলেই হবে না। ধরো ঘুরতে বা বেড়াতে গেছো কোনো জায়গায়, কিংবা সেখানে গিয়ে তোমার মনে হয়েছে যে তুমি সেখানে নতুন কোনো একটা ব্যবসা শুরু করতে পারো, কিন্তু সেই ব্যবসা শুরু করবার জন্য তোমার কাছে উপযুক্ত টাকা পয়সা নেই, তাহলে কি করবে? না, এই ব্যাপারে একেবারেই ভেঙে পড়লে চলবে না। দেখো ঘুরতে নিয়ে যাচ্ছি যখন, ঘুরতে নিয়ে যেতে যেতে তোমার কী করে জীবনের পথটাও ঘুরে যেতে পারে এবং নিজেকে নিজে কী করে আপডেটেড করতে পারো, নিজের উন্নতি কীভাবে করতে পারো, সেই পথের খোঁজও কিন্তু আজকে দেব। শুধু ঘুরতে গিয়ে মন ভালো করবো না, নিজের জীবনের নিজেকে আরও ভালো করে প্রতিষ্ঠিত করতে গেলে কোন পথে যেতে পারো সেই পথেরও কিন্তু খোঁজ আজকের এই সুপ্রভাতের আসরে আমি তোমার বন্ধু আঁখি তোমাকে দিচ্ছি। দেখো যেমনটা তুমি ভেবেছ যে কোনো একটা কাজ হয়তো তুমি শুরু করবে, কিন্তু সেটা শুরু করার জন্য তোমার কাছে সেই অনুযায়ী পুঁজি নেই, তাহলে তুমি কি করবে? না, ভয় পাওয়ার একেবারেই কিছু নেই, কারণ 2016 সালে তৈরি হয়েছে এক প্রকল্প, কেন্দ্রীয় সরকারের এক প্রকল্প যার নাম স্টার্টআপ ইন্ডিয়া, এবং এই প্রকল্পই কিন্তু তরুণ তরুণীদের স্বপ্ন দেখার ধরনটাকেই বদলে দিয়েছে। হ্যাঁ, এই সরকারি প্রকল্প আজ কিন্তু একটি জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। মাত্র 400টি স্বীকৃত স্টার্টআপ নিয়ে শুরু করা এই জার্নিতে আজ 2 লাখেরও বেশি DPIIT স্বীকৃত স্টার্টআপ তৈরি হয়েছে, আর এখানে 23 লাখেরও বেশি মানুষ তাদের নিজের চেষ্টা এবং সরকারের সহায়তায় নিজের পায়ে দাঁড়িয়েছেন, যা ভারতকে পুরো বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেমে পরিণত করেছে। ভাবতো, তোমার মাথায় দারুণ দারুণ আইডিয়া আসছে কিন্তু তুমি সেগুলোকে সবার সামনে তুলে ধরতে পারছো না। না, চিন্তার একেবারেই কিছু নেই, কারণ তোমার সঙ্গে রয়েছে স্টার্টআপ ইন্ডিয়া। তাই আজই যদি তোমার মনে নতুন কোনো আইডিয়া আসে তাহলে IPR-এর সহায়তায় বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে তুমি কিন্তু নিজের সেই আইডিয়াকে বাস্তবায়িত করতে পারো। আর এখন শুধু ব্যাঙ্গালোর, মুম্বাই কিংবা দিল্লিতে নয়, গ্রামের ছোট্ট ছোট্ট যে সমস্ত গ্রাম রয়েছে, মানে যেগুলো ধরো আমরা টায়ার 2, টায়ার 3 ছোট ছোট শহর বলি, সেখানেও কিন্তু এই প্রকল্প ছড়িয়ে পড়েছে। গ্রাম আর ছোট শহরের ছেলেমেয়েরা কিন্তু আজও অবিশ্বাস্য নতুন আইডিয়া নিয়ে সামনে এগিয়ে আসছেন, এবং এই ভাবনা যাতে ছোট ছোট ছেলেমেয়েদের কাছে ছোট থেকেই আসে বা তারা নিজেদের মতন করে কোনো কিছু ভাবতে পারে, সেই জন্য 10,000-এরও বেশি স্কুলে কিন্তু অটল ল্যাব তৈরি করা হয়েছে, এবং সেখানে 1.1 কোটিরও বেশি শিশু এখন থেকেই ছোট ছোট প্রোটোটাইপ তৈরি করে স্থানীয় সমস্যা সমাধানের কাজ করছে। এবং নারী শক্তির অবদানেও কিন্তু এই স্টার্টআপ ইন্ডিয়ার গুরুত্ব অপরিসীম। দেশের প্রায়
50% স্বীকৃত স্টার্টআপে অন্তত একজন নারী পার্টনার রয়েছেন বা ডিরেক্টর রয়েছেন। এবং সবচেয়ে গর্বের বিষয় যেটা হলো সেটা হলো 18 জুলাই

2026-এ হায়দ্রাবাদের স্টার্টআপ স্কাই রুট এরোস্পেস তৈরি হয় এবং সেখানেই বিক্রম ১ যে চন্দ্রযান, যেটা ভারতের প্রথম বেসরকারি, সেটা কিন্তু তৈরি হয়েছিল সেই রকেটটি। এবং আমরা শুধু মাটিতেই নয়, মহাকাশের জগতেও কিন্তু এখন ছড়িয়ে পড়েছি, মানে বিভিন্ন অরবিটে বিক্রম ১ কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আর শুধু বিক্রম ১ নয়, তার সঙ্গে সঙ্গে স্টার্টআপ ইন্ডিয়ার যে স্বপ্ন, সেটাও কিন্তু পাড়ি দিয়েছে একেবারে আকাশে। তাই তুমি যদি এরকমই কোনো পেশার সঙ্গে যুক্ত হতে চাও, যে পেশার কথা তুমি বহুদিন ধরে ভাবছো, যেটাকে বাস্তবায়িত করবার চেষ্টা করছো কিন্তু কোনো কারণে হয়ে উঠছে না, তাহলে অবিলম্বে এই সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত হও। আজকের মতন তোমাদের থেকে এখানেই বিদায় নিতে হচ্ছে, তবে সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কানে রেখো যুববাণী।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি, শিল্পী অঞ্জনা মুখোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিকের বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী ওয়েব সংবাদের ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলায় সনাতনী সংস্কৃতি এবং জাতীয়তাবাদী চেতনার পুনঃপ্রতিষ্ঠার ডাক দিয়েছেন। গত সন্ধ্যায় জাতীয় গ্রন্থাগারে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি দাবি করেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের বাংলার মানুষ সেই আদর্শকেই সমর্থন করেছেন। পূর্বতন তৃণমূল সরকার সংস্কৃতি, আইন শৃঙ্খলা ও শিল্পনীতি সব বিষয়ে রাজ্যকে পিছিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেছেন শুভেন্দুবাবু। ভাষণের শুরুতেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর কার্যবাহ দত্তাত্রেয় হোসবলকে বিশেষ সম্মান জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 11,000 কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাঙ্গু জাগরণ মঞ্চের আয়োজনে আধ্যাত্মিক আলোচনায় অংশ নেবেন জ্ঞানানন্দ মহারাজ, কার্তিক মহারাজ, নির্গুণানন্দ ব্রহ্মচারী, দ্বৈতাপতি ভবানী প্রসাদ দাস প্রমুখ। দলীয় কর্মসূচিতে যোগ দিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ রাজ্যে এসেছেন। দলীয় সূত্রে জানা গেছে সকালে কলকাতায় পৌঁছে তিনি নিউ টাউনের কনভেনশন সেন্টারে যাচ্ছেন, সেখানে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনবেন তিনি। এরপর দলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, বিভিন্ন মোর্চার সভাপতি এবং জেলা সভাপতিদের সঙ্গে তিনি বৈঠক করবেন। সন্ধ্যায় নিউ টাউনের বেসরকারি হোটেলে দলের কোর গ্রুপের সঙ্গে বৈঠক করবেন বিজেপি সভাপতি। রাজস্ব আদায়ের ক্ষেত্রে কোন রকম পক্ষপাতমূলক আচরণ করা যাবে না বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মন্তব্য করেছেন। গতকাল কলকাতায় নিউ টাউন হলে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, কলকাতা ও বিধাননগরসহ রাজ্যের বিভিন্ন পুরসভা ও নিগমগুলির রাজস্ব আদায় আরও অনেক বৃদ্ধি করতে হবে।
1: To be a very important part of the resurgent response and the reconstruction of West Bengal. That there are some holes, let's plug it. It a best. Apnarai janen kothay holes gulo ache. Apnarai janen kothay landfill gulo korte hobe. Upor theke eigulo kora jay na. Apnader cooperation ei eta korte hobe. I hope in the present money environment you will cooperate and you will put out your best.
0: অনুষ্ঠানে রাজ্যের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ভোট ব্যাংকের রাজনীতি ছেড়ে রাজ্যের উন্নতির দিকে মনোনিবেশ করতে হবে। রাজ্যে জিএসটি সংগ্রহের ক্ষেত্রে আধিকারিকদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।
2: যে কোনো ব্যবসায়ী যাদের সেন্ট্রাল জিএসটি এবং স্টেট জিএসটিকে হ্যান্ডেল করতে হয়, তুলনামূলক বিচারে আমার যতজন ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে প্রায় 100% ব্যবসায়ী বলেছেন যে স্টেট জিএসটিতে হয়রানি কম, এফিসিয়েন্সি বেশি এবং এই কৃতিত্ব আপনাদের। গত 5 দশকে জিরো ডেফিসিট বাজেট থেকে ট্রেডমিলের বাজেট, এসবের সাক্ষী আমরা হয়েছি। তো সবে ট্রেডমিলের বাজেট থেকে বেরিয়ে বাস্তবতার বাজেটে, তাও আধখানা বাজেট, ভুটান অ্যাকাউন্ট হয়ে গেছিলো, তারপরের 6-7 মাসের বাজেট আমাদের এই নতুন সরকার পেশ করেছে এবং প্রভূত চ্যালেঞ্জ।
0: ব্যাংক কর্মীদের টানা 3 দিন ধর্মঘটের ডাক দেওয়ার প্রেক্ষিতে গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে আজ দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংক খোলা থাকছে। আজ সব ব্যাংকের সমস্ত শাখা, কার্যালয়, এটিএম সংযুক্ত শাখা এবং কারেন্সি চেস্ট সম্পূর্ণ চালু রাখার অনুমোদন দিয়েছে রিজার্ভ ব্যাংক। এদিকে 3 দিনের এই ব্যাংক ধর্মঘটের সময় একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিনামূল্যে প্রাপ্ত মাসিক সীমার অতিরিক্ত এটিএম লেনদেনের চার্জ মকুব করার সিদ্ধান্ত নিয়েছে। মেদিনীপুর বন বিভাগের অন্তর্গত পিরাকাটা রেঞ্জের রঞ্ঝাবিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 3টি হাতির মৃত্যু হয়েছে। আজ সকালে হাড়তোড়ার মাঠের কাছে জমিতে হাতিগুলিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। জানা গেছে ফসলের ক্ষতি ঠেকাতে বেশ কিছু এলাকায় স্থানীয়রা বৈদ্যুতিক তার দিয়ে জমি ঘিরে রেখেছেন। সেখানেই তড়িদাহত হয়ে মা হাতি ও 2টি শাবকের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন ওয়াকফ সংস্কার নিয়ে বিশেষ আলোচনা। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফির নাহার। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ দুপুর 1:45 মিনিটে গীতাঞ্জলি।

0: হেরিটেজ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে।

শুনলেন বৃন্দগান শিক্ষার আসর, আসর পরিচালনা করলেন রুদ্র পড়াল। এখন দেশাত্মবোধক গান রুমা গুহঠাকুর তার কণ্ঠে।

দেশাত্মবোধক গান শুনলেন রুমা গুহ ঠাকুর তার কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 138তম পর্ব।

0: রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্জে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার, সেপ্টেম্বর মাসের মন কি বাতে আবার একবার আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেলাম। আমি দেশের প্রতিটি মানুষকে স্বাগত জানাই। মন কি বাতে আমরা দেশবাসীর সদর্থক প্রচেষ্টাকে সামনে আনি, দেশের সাফল্যের কথা বলি। আগামীকাল ভারতের এমনই এক ঐতিহাসিক সাফল্যের 10 বছর পূর্ণ হতে চলেছে। এই সাফল্য সার্জিক্যাল স্ট্রাইকের। 10 বছর আগে 2016 সালের 28-29 সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আমাদের বীর জওয়ানরা যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঘাত হেনেছিল তা দেখে বিস্মিত হয়ে গিয়েছিল দুনিয়া। সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে সেই কষ্টের বিরুদ্ধে আমাদের নির্ণায়ক জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক। গত এক দশকে বালাকোটের এয়ার স্ট্রাইক থেকে শুরু করে অপারেশন সিঁদুর অবধি ভারত এই স্পষ্ট বার্তা দিয়েছে যে যদি সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করে তবে তার কড়া জবাব দেওয়া হবে। বন্ধুরা, সন্ত্রাসবাদী হামলা দীর্ঘ সময় ধরে আহত করেছে ভারতকে। একটা সময় ছিল যখন ধারাবাহিক বিস্ফোরণ ভারতে খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ 2008 সালের 13ই সেপ্টেম্বর দিল্লিতে ঘটে যাওয়া ধারাবাহিক বিস্ফোরণে বহু নির্দোষ মানুষের মৃত্যু হয়। এর কয়েক সপ্তাহ পরে মুম্বাইতে 26/11 বড় হামলা হয়। বন্ধুরা, আগেও প্রতিটি সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠত, কিন্তু সে ব্যাপারে তেমন গুরুত্ব দেওয়া হতো না, সময় অতিবাহিত হওয়ার অপেক্ষা করা হতো। এখন আজকের ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে আর আমরা এর ফলাফলও দেখতে পাচ্ছি। এই বছর 9/11 সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্ণ হয়েছে। আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যেসব নির্দোষ মানুষ মারা গিয়েছিলেন তার মধ্যে আমেরিকার পরে সবথেকে বেশি মানুষ ছিলেন ভারতের। আমার মনে আছে 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে যখন আমি আমেরিকা গিয়ে

আর আজ আবার একবার আমি ভারতের কোটি কোটি নাগরিকদের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। আমার প্রিয় দেশবাসী, এই সময়টাতে দেশের খুব বড় এক চিত্র তৈরি হচ্ছে। এই চিত্রে আপনিও আছেন, আপনার পরিবারও আছে, আপনার আশপাশের মানুষজনও রয়েছেন। আমি বলছি ভারতের জনগণনার কথা। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এর প্রথম ধাপ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। 32 কোটিরও বেশি পরিবারের তথ্য নথিবদ্ধ হয়ে গিয়েছে। এই সময় লাদাখ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর আর উত্তরাখণ্ডের দুর্গম ও বরফে ঢাকা এলাকাতেও চলছে এই কাজ। সেখান থেকে অনেক প্রেরণাদায়ক অভিজ্ঞতার কথা সামনে এসেছে। উত্তরাখণ্ডে জনগণনা শুরু হয়েছে চমোলির মানা গ্রাম থেকে। মানাকে দেশের প্রথম গ্রাম বলা হয়। মানাতে সবার আগে 83 বছর বয়সী পূর্ণিমা রাওয়াতজিকে দিয়ে শুরু হয় এই কাজ। উত্তরকাশীর বাগৌরি গ্রামের হোমস্টের মালিক হরদেব সিং রানাজি ডিজিটাল মাধ্যমে নিজের তথ্য নিজেই নথিভুক্ত করেছেন। বন্ধুরা, জনগণনা আমাদের সবার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি 15ই আগস্টেও দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছিলাম যে এর জন্য অবশ্যই নিজের সময় বের করে নিন। জনগণনার জন্য নিজের তথ্য নিজে নথিভুক্ত করার এই ব্যবস্থা অত্যন্ত সহজ। আপনি নিজের মোবাইল থেকেই আপনার ও আপনার পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারেন। এই সুবিধা হিন্দি সহ 16টি ভাষায় উপলব্ধ রয়েছে। বন্ধুরা, এর জন্য আপনাদের জনগণনার অনলাইন পোর্টালে যেতে হবে। এই পোর্টালটি হল se.census.gov.in। এই পোর্টালে গিয়ে আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন, নিজের অঞ্চল নথিভুক্ত করুন, আপনার পরিবার সম্পর্কিত তথ্য পূরণ করুন আর সাবমিট করে দিন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। এর জন্য আপনাদের কোনো ডকুমেন্টও আপলোড করতে হবে না। তথ্য সাবমিট করার পর আপনি একটি বিশেষ আইডি পাবেন। যখন গণনাকর্মী আপনার ঘরে আসবেন, তখন আপনি তাকে এই আইডিটি বলতে পারেন। আপনার দেওয়া তথ্য যাচাই হওয়ার পর তা জনগণনার অংশ হয়ে যাবে। বন্ধুরা, এখনও পর্যন্ত মোবাইল থেকে 2 কোটি 60 লক্ষেরও বেশি মানুষ জনগণনা পোর্টালে নিজেদের তথ্য দিয়েছেন, স্বগণনা করেছেন। আপনাদেরও এতে অল্প কিছুটা সময় ব্যয় হবে, কিন্তু দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার সঠিক তথ্য, আপনার পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। আমার প্রিয় দেশবাসী, আজ 27 সেপ্টেম্বরের এই তারিখ এক বিশেষ কারণে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ এমন একজন মহানুভব ব্যক্তির জন্মশতবর্ষ যিনি নিজের সমগ্র জীবন সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্রের জন্য সমর্পণ করেছিলেন। আমি বলছি বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক কার্যকারী অধ্যক্ষ শ্রদ্ধেয় স্বর্গীয় অশোক সিংহালজির কথা। 1926 সালের 27শে সেপ্টেম্বর আজকের দিনেই আগ্রায় ওঁর জন্ম হয়েছিল। উনি সংসারে থেকেও তপস্বীদের মতো জীবন কাটিয়েছিলেন। উনি রাম জন্মভূমি আন্দোলনকে যে দিশা দেখিয়েছিলেন, যে উদ্দীপনা যুগিয়েছিলেন, তার ফলস্বরূপ আজ আমরা অযোধ্যায় সুরম্য মন্দির চাক্ষুষ করছি। আমি তো অত্যন্ত সৌভাগ্যবান। তাঁর এই জীবন আমি খুব কাছ থেকে দেখেছি, তাই শুধু নয়, তাঁর সঙ্গে এই মিশনে যুক্ত হওয়ার সুযোগও পেয়েছি। যখন আমি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নিচ্ছিলাম, তখন বারবার অশোকজির কথা মনে পড়া খুব স্বাভাবিক ছিল। বন্ধুরা, অশোকজির বিষয়ে এমন অনেক কথা আছে যা সেভাবে চর্চিত হয় না। রাম মন্দির আন্দোলনের পাশাপাশি উনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধেও মহৎ সংগ্রাম করেছিলেন। এক অতীব সমৃদ্ধ পরিবারে তাঁর জন্ম। ওর পিতা একজন সিভিল সার্ভিস অফিসার ছিলেন। ওর ভাই বোনেদের মধ্যেও অধিকাংশই উঁচু পদে আসীন ছিলেন। উনি নিজেও আইআইটি বিএইচইউ থেকে স্নাতক, কিন্তু এসব সত্ত্বেও উনি সমাজ ও সংস্কৃতির জন্য নিজের জীবন সমর্পণ করেন। এটাই মহান ব্যক্তিদের অভিজ্ঞান। আজ আমি ওর জন্মশতবর্ষে কোটি কোটি গুণমুগ্ধদের তরফ থেকে ওকে প্রণাম জানাচ্ছি।
আমার পক্ষে

পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। আমার প্রিয় দেশবাসী, এই বছরের শুরুটা আমরা আত্মগৌরবের এক বিশেষ পর্বের মাধ্যমে করেছি। এই পর্বটি ছিল সোমনাথ স্বাভিমান পর্ব। আজ থেকে 1000 বছর আগে, অর্থাৎ 1026 খ্রিস্টাব্দে মাহমুদ গজনী প্রথমবার সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। কিন্তু যারা সোমনাথ মন্দির ধ্বংস করে ভারতবর্ষের ঐতিহ্য নষ্ট করতে এসেছিলেন, আজ তাদের কোনো অস্তিত্বই নেই। বরং বিরাট সমুদ্রের তীরে অবস্থিত সোমনাথ মন্দির পূর্ণ গৌরবের সঙ্গে ভারতবর্ষকে অমরত্বের আশীর্বাদ দিয়ে চলেছে। এই কারণেই আমরা গর্বের সঙ্গে এই বছর সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করেছি। বন্ধুরা, আজ মন কি বাতে এই আলোচনা আমি কেন করছি তার একটা বিশেষ কারণ রয়েছে। 1026 খ্রিস্টাব্দে যখন গজনীর দ্বারা সোমনাথ মন্দির ধ্বংস হয়, সেই বছরই গুজরাটের মোতেরায় প্রসিদ্ধ সূর্য মন্দিরের ওপরও আক্রমণ হয়েছিল, ওটিও ধ্বংস হয়। অর্থাৎ মোতেরা মন্দির ধ্বংসেরও 1000 বছর পূর্ণ হচ্ছে। সেই সময় সবেমাত্র 1 বছর আগেই ওই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। 1025 খ্রিস্টাব্দে ওই মন্দিরটি তৈরি করেছিলেন রাজা প্রথম ভীমদেও। বন্ধুরা, আপনারা সেই সময়কালের কথা চিন্তা করুন, যখন এত বড় আক্রমণ হয়েছিল, সোমনাথ মন্দিরের মতো এমন বিশ্বাসের স্থল ভাঙা হয়েছিল, এমন আরও অনেক স্থানেও এই ধরনের আক্রমণ হচ্ছিল। ফলে যে কোনো সমাজ ব্যবস্থা ও শাসন ব্যবস্থার মনোবল ভেঙে যেতে পারত। কিন্তু রাজা প্রথম ভীমদেও শুধুমাত্র গজনীর আক্রমণের মোকাবিলাই করেননি, বরং অল্প সময়ের মধ্যেই তিনিই মোতেরা সূর্য মন্দিরের পুনর্নির্মাণ করিয়েছিলেন। এই হার না মানা মনোভাবের কারণেই সোমনাথ মন্দির বারবার ধ্বংস হওয়া সত্ত্বেও তার পুনর্নির্মাণ হতেই থেকেছে। বন্ধুরা, ওই নির্দিষ্ট সময়কালের পরেও মোতেরা সূর্য মন্দিরের ওপর আক্রমণ থামেনি। পরবর্তী সময়ে আলাউদ্দিন খিলজি আবার স্থাপত্যশিল্পের অনুপম নিদর্শন এই বিশাল মন্দিরটি ভেঙেছিলেন। কিন্তু বন্ধুরা, আমরা ভারতবর্ষের মানুষরা সূর্যের আরাধনা শুধুমাত্র নিজেদের বাড়ি বা মন্দিরের মাধ্যমেই করি না। আমাদের সূর্য উপাসনার আরেকটি অর্থ হল প্রকাশ, শক্তি, বিজ্ঞান এবং ধারাবাহিকতার অনুপ্রেরণা। এ কারণে মোতেরা আজ শুধুমাত্র সূর্য মন্দিরের কারণেই বিখ্যাত নয়, বরং গুজরাতের এই গ্রাম দেশের প্রথম সূর্য গ্রাম, অর্থাৎ সোলার ভিলেজ হিসেবে গড়ে উঠেছে। মোতেরা আজ সম্পূর্ণরূপে সৌরশক্তির মাধ্যমে চলে এবং এই গ্রাম সমগ্র দেশের সামনে সাস্টেইনেবিলিটির একটি বিশেষ উদাহরণ তুলে ধরেছে। মোতেরাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা এবং সেই সংক্রান্ত সুবিধা প্রদানের প্রচেষ্টাও শুরু হয়েছে। জানুয়ারি মাসের মকর সংক্রান্তির পর ওখানে মোতেরা নৃত্য মহোৎসবের আয়োজন করা হয়। এখানে ভারতের সাংস্কৃতিক এবং শাস্ত্রীয় নৃত্যের চমৎকার প্রদর্শন করা হয়। আমি চাইব আপনারা সকলেই একবার মোতেরা অবশ্যই যাবেন এবং ভারতের এই গৌরবময় ঐতিহ্যকে দর্শন করবেন। বন্ধুরা, অতীতের সঙ্গে আমাদের সংযোগ আজও জীবন্ত। এর পেছনে সেই সমস্ত মানুষদের অবদান এবং পরিশ্রম আছে যা এটাকে আরও গভীর করে তুলেছে। তামিলনাড়ুর তিরুচিরাপল্লির মনপ্পাড়ায় এমনই একটি অভিনব প্রয়াস হচ্ছে। একটি কলেজের ডিপার্টমেন্ট অব তামিল স্টাডিজের সঙ্গে যুক্ত এ সেলভা রাজুজি এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটি লেকচার চলাকালীন উনি নিজের এক ছাত্রের কাছে প্রাচীন কিছু মূর্তির ব্যাপারে জানতে পেরেছিলেন। এই আলোচনার পরে উনি ফিল্ড ভিজিটের পরিকল্পনা করেন। এই সফরের সময় উনি বিভিন্ন জায়গায় বেশ কিছু মূর্তি এবং প্রাচীন মন্দিরের সন্ধান পান। অতীতের সঙ্গে যুক্ত হওয়ার এটা একটা চমৎকার প্রয়াস। এর ফলে আমরা আমাদের ঐতিহ্যকে আরও ভালোভাবে জানতে পারব। দেশের অন্যান্য প্রান্তেও এই রকম উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা আমাদের ইতিহাসকে অনেক কাছ থেকে দেখার এবং বোঝার সুযোগ করে দেয়। আমার

প্রিয় দেশবাসী, কিছুদিন পরেই 2রা অক্টোবর পূজনীয় বাপুজির জন্মদিন। বাপুজি আমাদেরকে জীবনের অনেক মন্ত্র দিয়েছেন, পরিচ্ছন্নতা তাদের মধ্যে অন্যতম। আমরা প্রায়ই আমাদের আশেপাশে পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত অনেক প্রচেষ্টা দেখতে পাই। এই প্রচেষ্টাগুলি অনেক প্রেরণাদায়ক এবং উৎসাহবর্ধক। সোশ্যাল মিডিয়াতেও এরকম ছবি, এরকম ভিডিও, এরকম রিলস বারবার আমাদের মনোযোগ আকর্ষণ করে। সম্প্রতি আমি এরকম বেশ কিছু প্রচেষ্টা দেখেছি। মধ্যপ্রদেশের কোথাও কিছু যুবক নদী পরিষ্কারের কাজ করছেন, ওদের ছোট্ট এই প্রচেষ্টার সঙ্গে পুরো সমাজ যুক্ত হচ্ছে। এরকমই অন্ধ্রপ্রদেশেও যুবকেরা পুরনো জলাশয় এবং কুয়ো পরিষ্কারের কাজ করছেন। এর ফলে আমাদের পুরনো ঐতিহ্যকে আমরা পুনরুজ্জীবিত করার কাজ করছি। মুম্বাইয়ের কিছু যুবক সমুদ্র সৈকত পরিষ্কার রাখার উদ্যোগ নিয়েছে। প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো বিচে কয়েকশো তরুণ বন্ধু একত্রিত হন স্বচ্ছতার মাধ্যমে সেবা করার জন্য। এখানে দিল্লিতে শিশু এবং যুবকরা মানুষকে আবর্জনা আলাদা আলাদা রাখার এবং নিজেদের আশপাশ পরিষ্কার রাখার জন্য সচেতন করছেন। পশ্চিমবঙ্গে যুব ছাত্ররা এবং স্থানীয় মানুষেরা মিলে পিকনিক স্পট, বাজার সাফাই করছেন। কোথাও সূচনা এক ব্যক্তি করেছেন, তারপর তার সঙ্গে কিছু আরও মানুষ যুক্ত হয়েছেন। পরম্পরা এভাবেই এগিয়ে গেছে, এটাই তো জন অংশগ্রহণ। পরিচ্ছন্নতাই হল বাপুজির প্রতি আমাদের সবথেকে সুন্দর শ্রদ্ধাঞ্জলি। আমার প্রিয় দেশবাসী, আমরা যখন পরিবেশ রক্ষা করি তখন আমরা শুধু গাছগাছালি বা জীবজন্তুদেরই বাঁচাই না, আমরা সমগ্র জীবন ব্যবস্থাকে শক্তিশালী করে তুলি। দেশের বিভিন্ন প্রান্তে হওয়া কিছু প্রচেষ্টা এই ভাবনাকে খুব সুন্দরভাবে সামনে নিয়ে আসছে। বন্ধুরা, আসামে সোনাই রূপাই ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি আছে। একটা সময় ছিল যখন এখানে হাতিদের বসবাস ছিল, কিন্তু ধীরে ধীরে জঙ্গলের মাটিতে মানুষের দখল বাড়তে থাকে, যার ফলে হাতিরা এই এলাকা থেকে দূরে চলে যায়। 3 বছর আগে এই জমিকে জবরদখল থেকে মুক্ত করা হয়, আর এখন এর আশ্চর্যজনক ফল সামনে এসেছে। হাতি এখানে আবার ফিরে এসেছে, যে এলাকায় বছরের পর বছর তাদের চলাফেরা ছিল না, আজ সেখানে ফের হাতির দল দেখা যাচ্ছে। বন্ধুরা, আসামেই আরও একটি সুন্দর প্রয়াস হয়েছে। এই প্রচেষ্টা হল একটি অত্যন্ত ক্ষুদ্র প্রাণী পিগমি হগ বাঁচানোর। একটা সময়ে এর অস্তিত্বই ছিল সংকটের মুখে। তখন কেবলমাত্র 6টি পিগমি হগকে নিয়ে এক সংরক্ষণ কর্মসূচি শুরু করা হয়। তাদের আবার জঙ্গলে ছাড়া হয়, তাদের থাকার জন্য তৃণভূমিকেও উপযুক্ত করে তোলা হয়। আজ এই কর্মসূচির ফলে পিগমি হগের সংখ্যা 190-এর বেশি হয়ে গেছে। বন্ধুরা, প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক শুধুমাত্র তাকে ভালো রাখা পর্যন্তই সীমিত নয়। প্রকৃতিকে আমরা যখনই রক্ষা করি তখনই সেই প্রকৃতি আমাদের জীবনের অবলম্বন হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের সুন্দরবনে কিছু মহিলা এই সম্পর্কের প্রেরণাদায়ক উদাহরণ প্রস্তুত করেছেন। ঝড়খালির এই মহিলারা ম্যানগ্রোভের জঙ্গল তৈরি করছেন। এদের মধ্যে বেশিরভাগ সেই সমস্ত মহিলারা আছেন যাদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকেই তাঁরা জীবিকার সন্ধান পেয়েছেন। তাদের লাগানো ম্যানগ্রোভ আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবচের কাজ করছে এবং এগুলি লাগিয়ে এই মহিলাদের রোজগারও হচ্ছে। বন্ধুরা, আসুন আমরা পরিবেশকে রক্ষা করি, প্রকৃতির ভারসাম্যকে সম্মান করি এবং তার বৈচিত্র্যকে সুরক্ষিত রাখি। আমাদের এই ধরনের প্রতিটি প্রচেষ্টা আগামী প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি দেশের লক্ষ লক্ষ যুবা নেশার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে এক অতি গুরুত্বপূর্ণ সংকল্প গ্রহণ করেছেন। যুবারা নিজেরাও নেশা থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেছেন এবং এই বার্তাকে
একে অপর

ঈশ্বরের কাছে পৌঁছে দেবার দায়িত্ব নিয়েছেন। এই সব কিছু হচ্ছে নেশামুক্ত যুব অভিযানের অন্তর্গত। এই অভিযান 100 সপ্তাহ পর্যন্ত চলবে। এতে মাই ভারতের ভলান্টিয়ার্সরা যুক্ত আছেন, NSS-এ যুক্ত আমাদের যুবরাও এর অন্তর্ভুক্ত, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ও সঙ্গে আছে, আর অনেক সামাজিক ও আধ্যাত্মিক সংস্থাও এর সঙ্গে যুক্ত আছে। বিগত কিছুদিনের মধ্যেই দেশ জুড়ে হাজার হাজার সংকল্প সমারোহ ও সচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে। বন্ধুরা, এই অভিযানে একটি ব্যাপার আমার বিশেষভাবে ভালো লেগেছে, নেশামুক্তির বার্তা। আমাদের যুবরা নিজেরা নিজেদের ভাষায় নিজেদের মতো করে এই বার্তাটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি মন কি বাতেও তরুণ বন্ধুদের কাছে অনুরোধ করেছিলাম যে তাঁরা তাদের সৃজনশীলতার মাধ্যমে এই অভিযানের সঙ্গে যুক্ত হন, আর আমি খুশি যে হাজার হাজার যুব এই আহ্বানে এগিয়ে এসেছেন। মাই ভারতে অ্যান্থেম, স্লোগান রাইটিং ও পথনাটিকার মতো নানা ধরনের প্রতিযোগিতা হয়েছে। একইভাবে সোশ্যাল মিডিয়াতে আমাদের যুবরা হ্যাশট্যাগ নেশামুক্ত যুবর সাথে নিজের ক্রিয়েটিভ কন্টেন্ট শেয়ার করছেন, অর্থাৎ বার্তাও যুবদের, মাধ্যমও যুবরা, আর একে আগে এগিয়ে নিয়ে যাবার উদ্দীপনাও যুবদেরই। আগামী দিনে এই অভিযানে হেলথ চেক আপ ও ধ্যান শিবিরের মতো কার্যকলাপও অন্তর্ভুক্ত হবে। বন্ধুরা, খুব শীঘ্রই আমাদের অনেক পরব ও উৎসব আসতে চলেছে। এইবার উৎসবের আনন্দের মধ্যে আমাদের আশেপাশেও নজর দিতে হবে। যদি কোনো যুব কোনো বাজে অভ্যাসে পড়ে, তাহলে তার সাথে কথা বলুন। যদি কেউ নেশা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, তাহলে তাঁর পাশে দাঁড়ান। আসুন, নেশামুক্ত যুব বিকশিত ভারতের এই সংকল্পকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাই। আমার প্রিয় দেশবাসী, লালকেল্লা থেকে আমি এইবার স্পোর্টসের জন্য ট্যালেন্ট হান্ট অভিযানের ঘোষণা করেছিলাম। ভারত ক্রমাগত অসাধারণ প্রদর্শন করুক, এর জন্য গ্রাম এবং মফস্বল অবধি পৌঁছে স্পোর্টিং ট্যালেন্ট খোঁজা প্রয়োজন। সেখানে এমন অনেকেই আছেন যারা এই কাজের জন্য নিজেদের সমর্পিত করে দিয়েছেন। তাদের একটাই প্যাশন, ট্যালেন্ট খুঁজে বার করা এবং তাকে ঘষে মেজে তৈরি করা। আমাদের পঞ্জাবে এই কাজটাই রাজিন্দর সিংজি করছেন। রাজিন্দর সিংজি এমন একজন ব্যক্তি যার নামের সাথে সিনিয়র যুক্ত আছে। উনি 1980 অলিম্পিকে হকিতে গোল্ড মেডেল জয়ী টিমের সদস্য ছিলেন। 1982 ওয়ার্ল্ড কাপে তার অসামান্য কৃতিত্ব ছিল। 2001 ভারত প্রথমবার মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপের খেতাব জিতেছিল। আবার 2003 সালে দেশ সিনিয়র এশিয়া কাপ টাইটেল জিতেছিল। এই দুটি টুর্নামেন্টেই উনি কোচের ভূমিকায় ছিলেন। এখন ইনি রাউন্ড গ্লাস হকি একাডেমির মাধ্যমে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তাঁর প্রচেষ্টায় গ্রামে নতুন হকি অ্যাস্ট্রোটার্ফ বসানো হচ্ছে। রাজিন্দরজির লক্ষ্য একদম পরিষ্কার, এমন গ্রামের বাচ্চাদের চিহ্নিত করা যেখানে ভালো কোচিংয়ের সুবিধা কম। এই প্রচেষ্টার ফলে বহু খেলোয়াড় ভারতের জুনিয়র ও সিনিয়র লেভেলে নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছে। রাজিন্দর সিংজির এই নিষ্ঠার যত প্রশংসা করা হোক তত কম হবে। আমার প্রিয় দেশবাসী, আমলকি আমাদের সকলের কাছেই অত্যন্ত পরিচিত একটি ফল। অধিকাংশ বাড়িতেই আমলকি দিয়ে তৈরি আচার ও মোরব্বা খাওয়া হয়। অনেকেই আমলকির জুস পান করতে পছন্দ করেন। আবার শীতকালে চবনপ্রাস আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠরা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমলকির নানা উপকারিতার কথা বলে আসছেন। বন্ধুগণ, সেই আমলকি আজ উত্তরপ্রদেশের প্রতাপগড়ে নতুন সম্ভাবনার সৃষ্টি করছে। প্রতাপগড়ের সঙ্গে আমলকির সম্পর্ক বহু পুরনো। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার কৃষকেরা আমলকির চাষ করে আসছেন। আমলকি প্রতাপগড়কে একটি সুদৃঢ় পরিচয় দিয়েছে
এখন সেই ঐতিহ্যবাহী

পরিচয়ই এখানকার কৃষক ও মহিলাদের জন্য নতুন নতুন সুযোগ নিয়ে আসছে। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট বা ODOP প্রকল্পের মাধ্যমে এখানকার আমলকিভিত্তিক স্থানীয় শিল্প ও উদ্যোগগুলিকে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। বর্তমানে প্রতাপগড়ে আমলকি প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত প্রায় 100টি ইউনিট কাজ করছে। এই উদ্যোগে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমনই একটি গোষ্ঠী রয়েছে দেবগড় কামাসি গ্রামে, সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপ। সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত মহিলারা আমলকি দিয়ে ক্যান্ডি, মোরব্বা ও জুস তৈরি করছেন। ODOP প্রকল্পের মাধ্যমে নতুন নতুন বাজারে তাঁদের তৈরি পণ্য পৌঁছে যাওয়ায় তাঁদের আয়ও বৃদ্ধি পেয়েছে। একইভাবে বিন্ধ্যবাসিনী নামে আরও একটি সেলফ হেল্প গ্রুপ রয়েছে। এই মহিলারা আমলকি দিয়ে আচার, ডাইজেস্টিভ পাউডার, বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করছেন। পণ্য প্রক্রিয়াকরণের জন্য তাঁরা প্রয়োজনীয় যন্ত্রপাতি পেয়েছেন এবং ঋণ গ্রহণের সুবিধাও লাভ করেছেন। পাশাপাশি স্থানীয় বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুযোগও পেয়েছেন। এর ফলে ধীরে ধীরে তাদের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বন্ধুরা, আমাদের দেশের প্রতিটি অঞ্চলেরই নিজস্ব কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। কোথাও রয়েছে বিশেষ ধরনের ফল, কোথাও ঐতিহ্যবাহী শিল্পকলা, আবার কোথাও রয়েছে অনন্য কোনো দক্ষতা। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পের মূল উদ্দেশ্য হল এই আঞ্চলিক বিশেষত্বগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের প্রচেষ্টা হওয়া উচিত আমাদের গ্রাম ও ছোট শহরগুলির নিজস্ব পরিচয় যেন কেবল স্থানীয় বাজারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, সেটি যেন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়, এমনকি বিশ্বের বাজারেও নিজের জায়গা করে নেয়। এর ফলে ভোকাল ফর লোকালের অভিযান আরও শক্তিশালী হয়ে ওঠে। পাশাপাশি এই উদ্যোগ দেশকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রেও অনুপ্রেরণা যোগায়। আগামী উৎসবগুলিতে আমাদের ভোকাল ফর লোকালের মন্ত্রটি ভুলে গেলে চলবে না। আমার প্রিয় দেশবাসী, সেপ্টেম্বরের এই মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইকে সমর্পিত। পুষ্টির এই মাসে আলাদা আলাদা ক্ষেত্রের সাথে যুক্ত মানুষ এবং সংস্থাসমূহ এই সৎ কাজের জন্য এক জায়গায় সমবেত হন। অপুষ্টির মোকাবিলা করার জন্য এই বছর বহু প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ছত্তিশগড় হর ঘর মুনগা ঘর ঘর মুনগা অভিযান শুরু করেছে। এতে মানুষকে পুষ্টিকর মুনগা অর্থাৎ মোরিঙ্গাকে নিজেদের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহিত করা হচ্ছে। গুজরাটও ওয়াঙ্গি স্পর্ধা অর্থাৎ মিলেটস দিয়ে তৈরি পদ সমূহের প্রতিযোগিতা শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে সস্তা এবং পুষ্টিকর স্থানীয় খাদ্যকে উৎসাহ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত 2 লক্ষেরও বেশি মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। মহারাষ্ট্রও এই ক্ষেত্রে প্রশংসনীয় প্রয়াস করছে। সেখানে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং বাচ্চাদের অভিভাবকেরা সচেতনতা অভিযানের সাথে যুক্ত হচ্ছেন। মিজোরামেও এই বছর বহু মানুষ একসাথে পোষণ বাটিকাগুলোর দেখাশোনার জন্য একটি অভিযান শুরু করেছেন। এটি মিজো সমাজের তলো মরিয়ানার ঐতিহ্যের অনুরূপ। এর অর্থ হল নিঃস্বার্থ সেবা এবং অন্যদের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত থাকা। এই ধরনের প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোর সাথে যুক্ত সেই সকল মানুষদের নিয়েও আমি গর্বিত যারা এই ধরনের উদ্যোগে অংশগ্রহণ করেছেন। এই অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো এখন পোষণ ট্র্যাকারের সাথে ডিজিটালি যুক্ত হয়েছে। প্রায় 9 কোটি লাভার্থী ইতিমধ্যেই এতে নথিভুক্ত হয়েছেন। এর ফলে শিশু, গর্ভবতী নারী এবং স্তন্যদায়ী মায়েদের আরও সুচারু যত্ন নেওয়া সম্ভব হচ্ছে। অপুষ্টির বিরুদ্ধে এই লড়াইকে আমাদের এইভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সমাজকে অপুষ্টি থেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। বন্ধুরা, আমরা সবাই এই মাসে
পূর্ণ

0: শ্রদ্ধা এবং উৎসাহের সাথে গণেশ উৎসব উদযাপন করেছি। দেশজুড়ে পূর্ণ ভক্তিভাবের সাথে গণপতি বাপ্পাকে স্বাগত জানানো হয়েছে। এই পবিত্র উৎসব সমগ্র পরিবেশকে আনন্দ ও উৎসাহে ভরিয়ে তোলে। বন্ধুরা, বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশ জ্ঞান, বুদ্ধি এবং শুভ কাজের সূচনার প্রতীক। তাঁর প্রতি অগাধ শ্রদ্ধা শুধু ভারতেই সীমাবদ্ধ নয়। যেমন শ্রীমান পন্থন থিরখাননজির কথাই ধরা যাক, তিনি থাইল্যান্ডের বাসিন্দা। সেখানে ভগবান শ্রী গণেশ ফ্রা ফিকানেত রূপে পূজিত হন। যখন তার বয়স ছিল মাত্র ১৯ বছর, তখন তাঁর পিতা তাকে শ্রী গণেশের একটি ছবি উপহার দিয়েছিলেন। সেখান থেকেই তার মনে এক গভীর ভক্তি জাগ্রত হয়। তিনি ভগবান শ্রী গণেশ সংক্রান্ত নানা ঐতিহ্য ও সংস্কৃতির অধ্যয়নে 4 দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন। তিনি ভারত এবং নেপাল সহ এশিয়ার বহু দেশ ভ্রমণ করেছেন। মহারাষ্ট্রের প্রতি তাঁর রয়েছে এক বিশেষ অনুরাগ। অষ্টবিনায়ক ঐতিহ্য সম্পর্কে জানার পর তিনি বহুবার ভারতে এসেছেন। তাঁর প্রচেষ্টায় থাইল্যান্ডের পুণ্যার্থীদের মধ্যেও অষ্টবিনায়ক যাত্রা জনপ্রিয় হয়ে উঠেছে। ২০০২ সালে তিনি উত্তর থাইল্যান্ডের চিয়াংমাইতে গণেশ হিমাল মিউজিয়াম স্থাপন করেছিলেন। আজ সেখানে 10,000-এর বেশি গণেশ মূর্তি রয়েছে। যেসব ভক্ত ভারতে আসতে পারেন না, তাঁদের জন্য এই সংগ্রহালয়ে অষ্টবিনায়কের প্রতিমাও রয়েছে। সেখানে প্রতি রবিবার সকাল ১০টায় নিয়মিত গণেশের পূজা অর্চনা করা হয়। এছাড়াও গণপতির সাথে যুক্ত বিশেষ তিথিগুলোতেও অনুষ্ঠান হয়ে থাকে। এটি প্রমাণ করে যে ভারতের ধর্মীয় বিশ্বাস, শিল্পকলা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিদেশের মাটিতেও কতটা জনপ্রিয়তা অর্জন করছে। গণপতি বাপ্পার আশীর্বাদ যেন সর্বদা আমাদের সবার উপর বজায় থাকে। বন্ধুরা, মন কি বাতের প্রতিটি পর্বের পরেই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের অসংখ্য চিঠি ও বার্তা আমার কাছে পৌঁছায়। আপনারা এইভাবেই অনুপ্রেরণামূলক সব কাহিনী পাঠাতে থাকুন। আপনারা যখন নিজেদের আশেপাশের ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন, তখন সেই কাজের সাথে যুক্ত মানুষের উৎসাহ আরও বেড়ে যায়। মন কি বাতের মাধ্যমে সেই খবর জেনে দেশের অন্যান্য প্রান্তের মানুষেরাও অনুপ্রাণিত হন। আপনাদের সহযোগিতায় আমাদের এই যাত্রা নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলুক। আগামী উৎসবের দিনগুলো আপনারা আপনাদের পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে উদযাপন করুন। আপনাদের সবাইকে আবারও জানাই আন্তরিক শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত ৮টায় একই প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে জৌনপুরীর আগে খেয়াল পরিবেশন করলেন রুচিরা পাণ্ডা। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করলেন পিন্টু রায় এবং তবলায় অরিন্দম চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান। পরবর্তী ঘোষণা একটু পরে।

0: boxing medal at the Games after advancing to semi-final by defeating Tajikistan's Nekruz Salimov in the men's 80-kilogram quarter-final today. And in men's cricket, West Indies were 215 for 5 in 40.4 overs against host India in the first one-day international of the three-match series in Thiruvananthapuram when reports last came in. Earlier, India won the toss and opted to field first. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআর অ্যাপে। এখন স্টুডিওর ঘড়িতে সময় বিকেল 5:10। আকাশবাণী কলকাতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী নিরাতপা ভৌমিক।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন নিরাতপা ভৌমিকের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী

0: কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্জে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার। সেপ্টেম্বর মাসের মন কি বাতে আবার একবার আপনাদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেলাম। আমি দেশের প্রতিটি মানুষকে স্বাগত জানাই। মন কি বাতে আমরা দেশবাসীর সদর্থক প্রচেষ্টাকে সামনে আনি, দেশের সাফল্যের কথা বলি। আগামীকাল ভারতের এমনই এক ঐতিহাসিক সাফল্যের 10 বছর পূর্ণ হতে চলেছে। এই সাফল্য সার্জিক্যাল স্ট্রাইকের। 10 বছর আগে 2016 সালের 28-29 সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আমাদের বীর জওয়ানরা যেভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঘাত হেনেছিল তা দেখে বিস্মিত হয়ে গিয়েছিল দুনিয়া। সার্জিক্যাল স্ট্রাইক সদর্পে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ উপস্থিত করেছিল। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে সেই কষ্টের বিরুদ্ধে আমাদের নির্ণায়ক জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক। গত এক দশকে বালাকোটের এয়ার স্ট্রাইক থেকে শুরু করে অপারেশন সিঁদুর অবধি ভারত এই স্পষ্ট বার্তা দিয়েছে যে যদি সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করে তবে তার কড়া জবাব দেওয়া হবে। বন্ধুরা, সন্ত্রাসবাদী হামলা দীর্ঘ সময় ধরে আহত করেছে ভারতকে। একটা সময় ছিল যখন ধারাবাহিক বিস্ফোরণ ভারতে খুব সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এই সেপ্টেম্বর মাসে অর্থাৎ 2008 সালের 13ই সেপ্টেম্বর দিল্লিতে ঘটে যাওয়া ধারাবাহিক বিস্ফোরণে বহু নির্দোষ মানুষের মৃত্যু হয়। এর কয়েক সপ্তাহ পরে মুম্বাইতে 26/11 বড় হামলা হয়। বন্ধুরা, আগেও প্রতিটি সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠত, কিন্তু সে ব্যাপারে তেমন গুরুত্ব দেওয়া হতো না, সময় অতিবাহিত হওয়ার অপেক্ষা করা হতো। এখন আজকের ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে আর আমরা এর ফলাফলও দেখতে পাচ্ছি। এই বছর 9/11 সন্ত্রাসবাদী হামলার 25 বছর পূর্ণ হয়েছে। আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যেসব নির্দোষ মানুষ মারা গিয়েছিলেন তার মধ্যে আমেরিকার পরে সবথেকে বেশি মানুষ ছিলেন ভারতের। আমার মনে আছে 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে যখন আমি আমেরিকা গিয়েছিলাম তখন এইসব নির্দোষ মানুষদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আমি নিউ ইয়র্ক পৌঁছে গিয়েছিলাম। আর আজ আবার একবার আমি ভারতের কোটি কোটি নাগরিকদের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। আমার প্রিয় দেশবাসী, এই সময়টাতে দেশের খুব বড় এক চিত্র তৈরি হচ্ছে। এই চিত্রে আপনিও আছেন, আপনার পরিবারও আছে, আপনার আশপাশের মানুষজনও রয়েছেন। আমি বলছি ভারতের জনগণনার কথা। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এর প্রথম ধাপ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। 32 কোটিরও বেশি পরিবারের তথ্য নথিবদ্ধ হয়ে গিয়েছে। এই সময় লাদাখ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর আর উত্তরাখণ্ডের দুর্গম ও বরফে ঢাকা এলাকাতেও চলছে এই কাজ। সেখান থেকে অনেক প্রেরণাদায়ক অভিজ্ঞতার কথা সামনে এসেছে। উত্তরাখণ্ডে জনগণনা শুরু হয়েছে চমোলির মানা গ্রাম থেকে। মানাকে দেশের প্রথম গ্রাম বলা হয়। মানাতে সবার আগে 83 বছর বয়সী পূর্ণিমা রাওয়াতজিকে দিয়ে শুরু হয় এই কাজ। উত্তরকাশীর বাগৌরি গ্রামের হোমস্টের মালিক হরদেব সিং রানাজি ডিজিটাল মাধ্যমে নিজের তথ্য নিজেই নথিভুক্ত করেছেন। বন্ধুরা, জনগণনা আমাদের সবার রাষ্ট্রীয় দায়িত্ব। আমি 15ই আগস্টেও দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছিলাম যে এর

জন্য অবশ্যই নিজের সময় বের করে নিন। জনগণনার জন্য নিজের তথ্য নিজে নথিভুক্ত করার এই ব্যবস্থা অত্যন্ত সহজ। আপনি নিজের মোবাইল থেকেই আপনার ও আপনার পরিবারের তথ্য নথিভুক্ত করতে পারেন। এই সুবিধা হিন্দি সহ 16টি ভাষায় উপলব্ধ রয়েছে। বন্ধুরা, এর জন্য আপনাদের জনগণনার অনলাইন পোর্টালে যেতে হবে। এই পোর্টালটি হল se.census.gov.in। এই পোর্টালে গিয়ে আপনারা আপনাদের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন, নিজের অঞ্চল নথিভুক্ত করুন, আপনার পরিবার সম্পর্কিত তথ্য পূরণ করুন আর সাবমিট করে দিন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। এর জন্য আপনাদের কোনো ডকুমেন্টও আপলোড করতে হবে না। তথ্য সাবমিট করার পর আপনি একটি বিশেষ আইডি পাবেন। যখন গণনাকর্মী আপনার ঘরে আসবেন, তখন আপনি তাকে এই আইডিটি বলতে পারেন। আপনার দেওয়া তথ্য যাচাই হওয়ার পর তা জনগণনার অংশ হয়ে যাবে। বন্ধুরা, এখনও পর্যন্ত মোবাইল থেকে 2,60,00,000 বেশি মানুষ জনগণনা পোর্টালে নিজেদের তথ্য দিয়েছেন, স্বগণনা করেছেন। আপনাদেরও এতে অল্প কিছুটা সময় ব্যয় হবে, কিন্তু দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনার সঠিক তথ্য, আপনার পরিবারের সঠিক তথ্য দেশের ভবিষ্যতের প্রকৃত চিত্র নির্মাণ করতে সাহায্য করে। আমার প্রিয় দেশবাসী, আজ 27 সেপ্টেম্বরের এই তারিখ এক বিশেষ কারণে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজ এমন একজন মহানুভব ব্যক্তির জন্মশতবর্ষ, যিনি নিজের সমগ্র জীবন সংস্কৃতি, সমাজ ও রাষ্ট্রের জন্য সমর্পণ করেছিলেন। আমি বলছি বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন আন্তর্জাতিক কার্যকারী অধ্যক্ষ শ্রদ্ধেয় স্বর্গীয় অশোক সিংহালজির কথা। 1926 সালের 27 সেপ্টেম্বর আজকের দিনেই আগ্রায় ওঁর জন্ম হয়েছিল। উনি সংসারে থেকেও তপস্বীদের মতো জীবন কাটিয়েছিলেন। উনি রাম জন্মভূমি আন্দোলনকে যে দিশা দেখিয়েছিলেন, যে উদ্দীপনা যুগিয়েছিলেন, তার ফলস্বরূপ আজ আমরা অযোধ্যায় সুরম্য মন্দির চাক্ষুষ করছি। আমি তো অত্যন্ত সৌভাগ্যবান। তাঁর এই জীবন আমি খুব কাছ থেকে দেখেছি, তাই শুধু নয়, তাঁর সঙ্গে এই মিশনে যুক্ত হওয়ার সুযোগও পেয়েছি। যখন আমি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নিচ্ছিলাম, তখন বারবার অশোকজির কথা মনে পড়া খুব স্বাভাবিক ছিল। বন্ধুরা, অশোকজির বিষয়ে এমন অনেক কথা আছে যা সেভাবে চর্চিত হয় না। রাম মন্দির আন্দোলনের পাশাপাশি উনি সামাজিক বৈষম্যের বিরুদ্ধেও মহৎ সংগ্রাম করেছিলেন। এক অতীব সমৃদ্ধ পরিবারে তাঁর জন্ম। ওর পিতা একজন সিভিল সার্ভিস অফিসার ছিলেন। ওর ভাই বোনেদের মধ্যেও অধিকাংশই উঁচু পদে আসীন ছিলেন। উনি নিজেও আইআইটি বিএইচইউ থেকে স্নাতক, কিন্তু এসব সত্ত্বেও উনি সমাজ ও সংস্কৃতির জন্য নিজের জীবন সমর্পণ করেন। এটাই মহান ব্যক্তিদের অভিজ্ঞান। আজ আমি ওর জন্মশতবর্ষে কোটি কোটি গুণমুগ্ধদের তরফ থেকে ওকে প্রণাম জানাচ্ছি, আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। আমার প্রিয় দেশবাসী, এই বছরের শুরুটা আমরা আত্মগৌরবের এক বিশেষ পর্বের মাধ্যমে করেছি। এই পর্বটি ছিল সোমনাথ স্বাভিমান পর্ব। আজ থেকে 1000 বছর আগে, অর্থাৎ 1026 খ্রিস্টাব্দে মাহমুদ গজনী প্রথমবার সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। কিন্তু যারা সোমনাথ মন্দির ধ্বংস করে ভারতবর্ষের ঐতিহ্য নষ্ট করতে এসেছিলেন, আজ তাদের কোনো অস্তিত্বই নেই। বরং বিরাট সমুদ্রের তীরে অবস্থিত সোমনাথ মন্দির পূর্ণ গৌরবের সঙ্গে ভারতবর্ষকে অমরত্বের আশীর্বাদ দিয়ে চলেছে। এই কারণেই আমরা গর্বের সঙ্গে এই বছর সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করেছি। বন্ধুরা, আজ মন কি বাতে এই আলোচনা আমি কেন করছি তার একটা বিশেষ কারণ রয়েছে। 1026 খ্রিস্টাব্দে যখন গজনীর দ্বারা সোমনাথ মন্দির ধ্বংস হয়, সেই বছরই গুজরাটের মোতেরায় প্রসিদ্ধ সূর্য মন্দিরের ওপরও আক্রমণ হয়েছিল, ওটিও ধ্বংস হয়। অর্থাৎ মোতেরা মন্দির ধ্বংসেরও 1000 বছর পূর্ণ হচ্ছে। সেই সময় সবেমাত্র 1 বছর আগেই ওই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। 1025 খ্রিস্টাব্দে ওই মন্দিরটি তৈরি করেছিলেন রাজা প্রথম ভীমদেও। বন্ধুরা,
আপনারা সেই সময়কালের কথা চিন্তা করুন।

যখন এত বড় আক্রমণ হয়েছিল, সোমনাথ মন্দিরের মতো এমন বিশ্বাসের স্থল ভাঙা হয়েছিল, এমন আরও অনেক স্থানেও এই ধরনের আক্রমণ হচ্ছিল, ফলে যে কোনো সমাজ ব্যবস্থা ও শাসন ব্যবস্থার মনোবল ভেঙে যেতে পারত। কিন্তু রাজা প্রথম ভীমদেও শুধুমাত্র গজনীর আক্রমণের মোকাবিলাই করেননি, বরং অল্প সময়ের মধ্যেই তিনিই মোতেরা সূর্য মন্দিরের পুনর্নির্মাণ করিয়েছিলেন। এই হার না মানা মনোভাবের কারণেই সোমনাথ মন্দির বারবার ধ্বংস হওয়া সত্ত্বেও তার পুনর্নির্মাণ হতেই থেকেছে। বন্ধুরা, ওই নির্দিষ্ট সময়কালের পরেও মোতেরা সূর্য মন্দিরের ওপর আক্রমণ থামেনি। পরবর্তী সময়ে আলাউদ্দিন খিলজি আবার স্থাপত্য শিল্পের অনুপম নিদর্শন এই বিশাল মন্দিরটি ভেঙেছিলেন। কিন্তু বন্ধুরা, আমরা ভারতবর্ষের মানুষরা সূর্যের আরাধনা শুধুমাত্র নিজেদের বাড়ি বা মন্দিরের মাধ্যমেই করি না। আমাদের সূর্য উপাসনার আরেকটি অর্থ হল প্রকাশ, শক্তি, বিজ্ঞান এবং ধারাবাহিকতার অনুপ্রেরণা। এ কারণে মোতেরা আজ শুধুমাত্র সূর্য মন্দিরের কারণেই বিখ্যাত নয়, বরং গুজরাতের এই গ্রাম দেশের প্রথম সূর্য গ্রাম অর্থাৎ সোলার ভিলেজ হিসেবে গড়ে উঠেছে। মোতেরা আজ সম্পূর্ণরূপে সৌরশক্তির মাধ্যমে চলে এবং এই গ্রাম সমগ্র দেশের সামনে সাস্টেইনেবিলিটির একটি বিশেষ উদাহরণ তুলে ধরেছে। মোতেরাকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা এবং সেই সংক্রান্ত সুবিধা প্রদানের প্রচেষ্টাও শুরু হয়েছে। জানুয়ারি মাসের মকর সংক্রান্তির পর ওখানে মোতেরা নৃত্য মহোৎসবের আয়োজন করা হয়। এখানে ভারতের সাংস্কৃতিক এবং শাস্ত্রীয় নৃত্যের চমৎকার প্রদর্শন করা হয়। আমি চাইব আপনারা সকলেই একবার মোতেরা অবশ্যই যাবেন এবং ভারতের এই গৌরবময় ঐতিহ্যকে দর্শন করবেন। বন্ধুরা, অতীতের সঙ্গে আমাদের সংযোগ আজও জীবন্ত। এর পেছনে সেই সমস্ত মানুষদের অবদান এবং পরিশ্রম আছে যা এটাকে আরও গভীর করে তুলেছে। তামিলনাড়ুর তিরুচিরাপল্লির মনপ্পাড়ায় এমনই একটি অভিনব প্রয়াস হচ্ছে। একটি কলেজের ডিপার্টমেন্ট অব তামিল স্টাডিজের সঙ্গে যুক্ত এ সেলভা রাজুজি এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটি লেকচার চলাকালীন উনি নিজের এক ছাত্রের কাছে প্রাচীন কিছু মূর্তির ব্যাপারে জানতে পেরেছিলেন। এই আলোচনার পরে উনি ফিল্ড ভিজিটের পরিকল্পনা করেন। এই সফরের সময় উনি বিভিন্ন জায়গায় বেশ কিছু মূর্তি এবং প্রাচীন মন্দিরের সন্ধান পান। অতীতের সঙ্গে যুক্ত হওয়ার এটা একটা চমৎকার প্রয়াস। এর ফলে আমরা আমাদের ঐতিহ্যকে আরও ভালোভাবে জানতে পারব। দেশের অন্যান্য প্রান্তেও এইরকম উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা আমাদের ইতিহাসকে অনেক কাছ থেকে দেখার এবং বোঝার সুযোগ করে দেয়। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন পরেই 2রা অক্টোবর পূজনীয় বাপুজির জন্মদিন। বাপুজি আমাদেরকে জীবনের অনেক মন্ত্র দিয়েছেন, পরিচ্ছন্নতা তাদের মধ্যে অন্যতম। আমরা প্রায়ই আমাদের আশেপাশে পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত অনেক প্রচেষ্টা দেখতে পাই। এই প্রচেষ্টাগুলি অনেক প্রেরণাদায়ক এবং উৎসাহবর্ধক। সোশ্যাল মিডিয়াতেও এরকম ছবি, এরকম ভিডিও, এরকম রিলস বারবার আমাদের মনোযোগ আকর্ষণ করে। সম্প্রতি আমি এরকম বেশ কিছু প্রচেষ্টা দেখেছি। মধ্যপ্রদেশের কোথাও কিছু যুবক নদী পরিষ্কারের কাজ করছেন। ওদের ছোট্ট এই প্রচেষ্টার সঙ্গে পুরো সমাজ যুক্ত হচ্ছে। এরকমই অন্ধ্রপ্রদেশেও যুবকেরা পুরনো জলাশয় এবং কুয়ো পরিষ্কারের কাজ করছেন। এর ফলে আমাদের পুরনো ঐতিহ্যকে আমরা পুনরুজ্জীবিত করার কাজ করছি। মুম্বাইয়ের কিছু যুবক সমুদ্র সৈকত পরিষ্কার রাখার উদ্যোগ নিয়েছে। প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো বিচে কয়েকশো তরুণ বন্ধু একত্রিত হন স্বচ্ছতার মাধ্যমে সেবা করার জন্য। এখানে দিল্লিতে শিশু এবং যুবকরা মানুষকে আবর্জনা আলাদা আলাদা রাখার এবং নিজেদের আশপাশ পরিষ্কার রাখার জন্য সচেতন করছেন। পশ্চিমবঙ্গে যুব ছাত্ররা

এবং স্থানীয় মানুষেরা মিলে পিকনিক স্পট, বাজার সাফাই করছেন। কোথাও সূচনা এক ব্যক্তি করেছেন, তারপর তার সঙ্গে কিছু আরও মানুষ যুক্ত হয়েছেন। পরম্পরা এভাবেই এগিয়ে গেছে, এটাই তো জন অংশগ্রহণ। পরিচ্ছন্নতাই হল বাপুজির প্রতি আমাদের সবথেকে সুন্দর শ্রদ্ধাঞ্জলি। আমার প্রিয় দেশবাসী, আমরা যখন পরিবেশ রক্ষা করি তখন আমরা শুধু গাছগাছালি বা জীবজন্তুদেরই বাঁচাই না, আমরা সমগ্র জীবন ব্যবস্থাকে শক্তিশালী করে তুলি। দেশের বিভিন্ন প্রান্তে হওয়া কিছু প্রচেষ্টা এই ভাবনাকে খুব সুন্দরভাবে সামনে নিয়ে আসছে। বন্ধুরা, আসামে সোনাই রূপাই ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি আছে। একটা সময় ছিল যখন এখানে হাতিদের বসবাস ছিল, কিন্তু ধীরে ধীরে জঙ্গলের মাটিতে মানুষের দখল বাড়তে থাকে, যার ফলে হাতিরা এই এলাকা থেকে দূরে চলে যায়। 3 বছর আগে এই জমিকে জবরদখল থেকে মুক্ত করা হয়, আর এখন এর আশ্চর্যজনক ফল সামনে এসেছে। হাতি এখানে আবার ফিরে এসেছে, যে এলাকায় বছরের পর বছর তাদের চলাফেরা ছিল না, আজ সেখানে ফের হাতির দল দেখা যাচ্ছে। বন্ধুরা, আসামেই আরও একটি সুন্দর প্রয়াস হয়েছে। এই প্রচেষ্টা হল একটি অত্যন্ত ক্ষুদ্র প্রাণী পিগমি হগ বাঁচানোর। একটা সময়ে এর অস্তিত্বই ছিল সংকটের মুখে, তখন কেবলমাত্র 6টি পিগমি হককে নিয়ে এক সংরক্ষণ কর্মসূচি শুরু করা হয়। তাদের আবার জঙ্গলে ছাড়া হয়, তাদের থাকার জন্য তৃণভূমিকেও উপযুক্ত করে তোলা হয়। আজ এই কর্মসূচির ফলে পিগমি হগের সংখ্যা 190-এর বেশি হয়ে গেছে। বন্ধুরা, প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক শুধুমাত্র তাকে ভালো রাখা পর্যন্তই সীমিত নয়, প্রকৃতিকে আমরা যখনই রক্ষা করি তখনই সেই প্রকৃতি আমাদের জীবনের অবলম্বন হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের সুন্দরবনে কিছু মহিলা এই সম্পর্কের প্রেরণাদায়ক উদাহরণ প্রস্তুত করেছেন। ঝড়খালির এই মহিলারা ম্যানগ্রোভের জঙ্গল তৈরি করছেন। এদের মধ্যে বেশিরভাগ সেই সমস্ত মহিলারা আছেন যাদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। স্বামীকে হারাবার পর সুন্দরবন থেকেই তারা জীবিকার সন্ধান পেয়েছেন। তাদের লাগানো ম্যানগ্রোভ আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবচের কাজ করছে এবং এগুলি লাগিয়ে এই মহিলাদের রোজগারও হচ্ছে। বন্ধুরা, আসুন আমরা পরিবেশকে রক্ষা করি, প্রকৃতির ভারসাম্যকে সম্মান করি এবং তার বৈচিত্র্যকে সুরক্ষিত রাখি। আমাদের এই ধরনের প্রতিটি প্রচেষ্টা আগামী প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি দেশের লক্ষ লক্ষ যুবা নেশার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে এক অতি গুরুত্বপূর্ণ সংকল্প গ্রহণ করেছেন। যুবারা নিজেরাও নেশা থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করেছেন এবং এই বার্তাকে একে অপরের কাছে পৌঁছে দেবার দায়িত্ব নিয়েছেন। এই সব কিছু হচ্ছে নেশামুক্ত যুব অভিযানের অন্তর্গত। এই অভিযান 100 সপ্তাহ পর্যন্ত চলবে। এতে মাই ভারতের ভলান্টিয়ার্সরা যুক্ত আছেন, এনএসএসএ যুক্ত আমাদের যুবরাও এর অন্তর্ভুক্ত, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ও সঙ্গে আছে, আর অনেক সামাজিক ও আধ্যাত্মিক সংস্থাও এর সঙ্গে যুক্ত আছে। বিগত কিছুদিনের মধ্যেই দেশ জুড়ে হাজার হাজার সংকল্প সমারোহ ও সচেতনতামূলক অনুষ্ঠান হয়েছে। বন্ধুরা, এই অভিযানে একটি ব্যাপার আমার বিশেষভাবে ভালো লেগেছে, নেশামুক্তির বার্তা। আমাদের যুবরা নিজেরা নিজেদের ভাষায় নিজেদের মতো করে এই বার্তাটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি মন কি বাতেও তরুণ বন্ধুদের কাছে অনুরোধ করেছিলাম যে তাঁরা তাদের সৃজনশীলতার মাধ্যমে এই অভিযানের সঙ্গে যুক্ত হন, আর আমি খুশি যে হাজার হাজার যুব এই আহ্বানে এগিয়ে এসেছেন। মাই ভারতে অ্যান্থেম, স্লোগান রাইটিং ও পথনাটিকার মতো নানা ধরনের প্রতিযোগিতা হয়েছে। একইভাবে সোশ্যাল মিডিয়াতে আমাদের যুবরা হ্যাশট্যাগ নেশামুক্ত যুবর সাথে নিজের ক্রিয়েটিভ কন্টেন্ট শেয়ার করছেন, অর্থাৎ বার্তাও যুবদের, মাধ্যম

যুবরা, আর একে আগে এগিয়ে নিয়ে যাবার উদ্দীপনাও যুবদেরই। আগামী দিনে এই অভিযানে হেলথ চেক আপ ও ধ্যান শিবিরের মতো কার্যকলাপও অন্তর্ভুক্ত হবে। বন্ধুরা, খুব শীঘ্রই আমাদের অনেক পরব ও উৎসব আসতে চলেছে। এইবার উৎসবের আনন্দের মধ্যে আমাদের আশেপাশেও নজর দিতে হবে। যদি কোনো যুব কোনো বাজে অভ্যাসে পড়ে, তাহলে তার সাথে কথা বলুন। যদি কেউ নেশা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, তাহলে তাঁর পাশে দাঁড়ান। আসুন, নেশামুক্ত যুব বিকশিত ভারতের এই সংকল্পকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাই। আমার প্রিয় দেশবাসী, লালকেল্লা থেকে আমি এইবার স্পোর্টসের জন্য ট্যালেন্ট হান্ট অভিযানের ঘোষণা করেছিলাম। ভারত ক্রমাগত অসাধারণ প্রদর্শন করুক, এর জন্য গ্রাম এবং মফস্বল অবধি পৌঁছে স্পোর্টিং ট্যালেন্ট খোঁজা প্রয়োজন। সেখানে এমন অনেকেই আছেন যারা এই কাজের জন্য নিজেদের সমর্পিত করে দিয়েছেন। তাদের একটাই প্যাশন, ট্যালেন্ট খুঁজে বার করা এবং তাকে ঘষে মেজে তৈরি করা। আমাদের পঞ্জাবে এই কাজটাই রাজিন্দর সিংজি করছেন। রাজিন্দর সিংজি এমন একজন ব্যক্তি যার নামের সাথে সিনিয়র যুক্ত আছে। উনি 1980 অলিম্পিকে হকিতে গোল্ড মেডেল জয়ী টিমের সদস্য ছিলেন। 1982 ওয়ার্ল্ড কাপে তার অসামান্য কৃতিত্ব ছিল। 2001 ভারত প্রথমবার মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপের খেতাব জিতেছিল। আবার 2003 সালে দেশ সিনিয়র এশিয়া কাপ টাইটেল জিতেছিল। এই দুটি টুর্নামেন্টেই উনি কোচের ভূমিকায় ছিলেন। এখন ইনি রাউন্ড গ্লাস হকি একাডেমির মাধ্যমে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তাঁর প্রচেষ্টায় গ্রামে নতুন হকি অ্যাস্ট্রোটার্ফ বসানো হচ্ছে। রাজিন্দরজির লক্ষ্য একদম পরিষ্কার, এমন গ্রামের বাচ্চাদের চিহ্নিত করা যেখানে ভালো কোচিংয়ের সুবিধা কম। এই প্রচেষ্টার ফলে বহু খেলোয়াড় ভারতের জুনিয়র ও সিনিয়র লেভেলে নিজেদের জায়গা তৈরি করে নিচ্ছে। রাজিন্দর সিংজির এই নিষ্ঠার যত প্রশংসা করা হোক, তত কম হবে। আমার প্রিয় দেশবাসী, আমলকি আমাদের সকলের কাছেই অত্যন্ত পরিচিত একটি ফল। অধিকাংশ বাড়িতেই আমলকি দিয়ে তৈরি আচার ও মোরব্বা খাওয়া হয়। অনেকেই আমলকির জুস পান করতে পছন্দ করেন। আবার শীতকালে চবনপ্রাস আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠরা প্রজন্মের পর প্রজন্ম ধরে আমলকির নানা উপকারিতার কথা বলে আসছেন। বন্ধুগণ, সেই আমলকি আজ উত্তরপ্রদেশের প্রতাপগড়ে নতুন সম্ভাবনার সৃষ্টি করছে। প্রতাপগড়ের সঙ্গে আমলকির সম্পর্ক বহু পুরনো। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার কৃষকেরা আমলকির চাষ করে আসছেন। আমলকি প্রতাপগড়কে একটি সুদৃঢ় পরিচয় দিয়েছে। এখন সেই ঐতিহ্যবাহী পরিচয়ই এখানকার কৃষক ও মহিলাদের জন্য নতুন নতুন সুযোগ নিয়ে আসছে। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট বা ODOP প্রকল্পের মাধ্যমে এখানকার আমলকি ভিত্তিক স্থানীয় শিল্প ও উদ্যোগগুলিকে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। বর্তমানে প্রতাপগড়ে আমলকি প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত প্রায় 100টি ইউনিট কাজ করছে। এই উদ্যোগে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমনই একটি গোষ্ঠী রয়েছে দেবগড় কামাসি গ্রামে, সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপ। সাবিত্রী ফুলে সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত মহিলারা আমলকি দিয়ে ক্যান্ডি, মোরব্বা ও জুস তৈরি করছেন। ODOP প্রকল্পের মাধ্যমে নতুন নতুন বাজারে তাদের তৈরি পণ্য পৌঁছে যাওয়ায় তাদের আয়ও বৃদ্ধি পেয়েছে। একইভাবে বিন্ধ্যবাসিনী নামে আরও একটি সেলফ হেল্প গ্রুপ রয়েছে। এই মহিলারা আমলকি দিয়ে আচার, ডাইজেস্টিভ পাউডার, বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করছেন। পণ্য প্রক্রিয়াকরণের জন্য তাঁরা প্রয়োজনীয় যন্ত্রপাতি পেয়েছেন এবং ঋণ গ্রহণের সুবিধাও লাভ করেছেন। পাশাপাশি স্থানীয় বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুযোগও পেয়েছেন। এর ফলে ধীরে ধীরে তাদের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বন্ধুরা, আমাদের দেশের

প্রতিটি অঞ্চলেরই নিজস্ব কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। কোথাও রয়েছে বিশেষ ধরনের ফল, কোথাও ঐতিহ্যবাহী শিল্পকলা, আবার কোথাও রয়েছে অনন্য কোনো দক্ষতা। ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পের মূল উদ্দেশ্য হল এই আঞ্চলিক বিশেষত্বগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের প্রচেষ্টা হওয়া উচিত আমাদের গ্রাম ও ছোট শহরগুলির নিজস্ব পরিচয় যেন কেবল স্থানীয় বাজারের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, সেটি যেন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়, এমনকি বিশ্বের বাজারেও নিজের জায়গা করে নেয়। এর ফলে ভোকাল ফর লোকালের অভিযান আরও শক্তিশালী হয়ে ওঠে। পাশাপাশি এই উদ্যোগ দেশকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রেও অনুপ্রেরণা যোগায়। আগামী উৎসবগুলিতে আমাদের ভোকাল ফর লোকালের মন্ত্রটি ভুলে গেলে চলবে না। আমার প্রিয় দেশবাসী, সেপ্টেম্বরের এই মাসটি অপুষ্টির বিরুদ্ধে লড়াইকে সমর্পিত। পুষ্টির এই মাসে আলাদা আলাদা ক্ষেত্রের সাথে যুক্ত মানুষ এবং সংস্থাসমূহ এই সৎ কাজের জন্য এক জায়গায় সমবেত হন। অপুষ্টির মোকাবিলা করার জন্য এই বছর বহু প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ছত্তিশগড় হর ঘর মুনগা ঘর ঘর মুনগা অভিযান শুরু করেছে। এতে মানুষকে পুষ্টিকর মুনগা অর্থাৎ মোরিঙ্গাকে নিজেদের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহিত করা হচ্ছে। গুজরাটও ওয়াঙ্গি স্পর্ধা অর্থাৎ মিলেটস দিয়ে তৈরি পদ সমূহের প্রতিযোগিতা শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে সস্তা এবং পুষ্টিকর স্থানীয় খাদ্যকে উৎসাহ দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত 2 লক্ষেরও বেশি মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। মহারাষ্ট্রও এই ক্ষেত্রে প্রশংসনীয় প্রয়াস করছে। সেখানে শিক্ষক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং বাচ্চাদের অভিভাবকেরা সচেতনতা অভিযানের সাথে যুক্ত হচ্ছেন। মিজোরামেও এই বছর বহু মানুষ একসাথে পোষণ বাটিকাগুলোর দেখাশোনার জন্য একটি অভিযান শুরু করেছেন। এটি মিজো সমাজের তলো মরিয়ানার ঐতিহ্যের অনুরূপ। এর অর্থ হল নিঃস্বার্থ সেবা এবং অন্যদের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত থাকা। এই ধরনের প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়। অঙ্গনবাড়ি কেন্দ্রগুলোর সাথে যুক্ত সেই সকল মানুষদের নিয়েও আমি গর্বিত যারা এই ধরনের উদ্যোগে অংশগ্রহণ করেছেন। এই অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো এখন পোষণ ট্র্যাকারের সাথে ডিজিটালি যুক্ত হয়েছে। প্রায় 9 কোটি লাভার্থী ইতিমধ্যেই এতে নথিভুক্ত হয়েছেন। এর ফলে শিশু, গর্ভবতী নারী এবং স্তন্যদায়ী মায়েদের আরও সুচারু যত্ন নেওয়া সম্ভব হচ্ছে। অপুষ্টির বিরুদ্ধে এই লড়াইকে আমাদের এইভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সমাজকে অপুষ্টি থেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। বন্ধুরা, আমরা সবাই এই মাসে পূর্ণ শ্রদ্ধা এবং উৎসাহের সাথে গণেশ উৎসব উদযাপন করেছি। দেশজুড়ে পূর্ণ ভক্তিভাবের সাথে গণপতি বাপ্পাকে স্বাগত জানানো হয়েছে। এই পবিত্র উৎসব সমগ্র পরিবেশকে আনন্দ ও উৎসাহে ভরিয়ে তোলে। বন্ধুরা, বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশ জ্ঞান, বুদ্ধি এবং শুভ কাজের সূচনার প্রতীক। তাঁর প্রতি অগাধ শ্রদ্ধা শুধু ভারতেই সীমাবদ্ধ নয়। যেমন শ্রীমান পন্থোন থিরখাননজির কথাই ধরা যাক। তিনি থাইল্যান্ডের বাসিন্দা। সেখানে ভগবান শ্রী গণেশ ফ্রা ফিকানেত রূপে পূজিত হন। যখন তার বয়স ছিল মাত্র 19 বছর, তখন তাঁর পিতা তাকে শ্রীগণেশের একটি ছবি উপহার দিয়েছিলেন। সেখান থেকেই তার মনে এক গভীর ভক্তি জাগ্রত হয়। তিনি ভগবান শ্রী গণেশ সংক্রান্ত নানা ঐতিহ্য ও সংস্কৃতির অধ্যয়নে 4 দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন। তিনি ভারত এবং নেপাল সহ এশিয়ার বহু দেশ ভ্রমণ করেছেন। মহারাষ্ট্রের প্রতি তাঁর রয়েছে এক বিশেষ অনুরাগ। অষ্টবিনায়ক ঐতিহ্য সম্পর্কে জানার পর তিনি বহুবার ভারতে এসেছেন। তাঁর প্রচেষ্টায় থাইল্যান্ডের পুণ্যার্থীদের মধ্যেও অষ্টবিনায়ক যাত্রা জনপ্রিয় হয়ে উঠেছে। 2002 সালে
তিনি উত্তর থাইল্যান্ড

0: থাইল্যান্ডের চিয়াং মাইতে গণেশ হিমাল মিউজিয়াম স্থাপন করেছিলেন। আজ সেখানে 10,000-এর বেশি গণেশ মূর্তি রয়েছে। যেসব ভক্ত ভারতে আসতে পারেন না, তাঁদের জন্য এই সংগ্রহালয়ে অষ্টবিনায়কের প্রতিমাও রয়েছে। সেখানে প্রতি রবিবার সকাল 10টায় নিয়মিত গণেশের পূজা অর্চনা করা হয়। এছাড়াও গণপতির সাথে যুক্ত বিশেষ তিথিগুলোতেও অনুষ্ঠান হয়ে থাকে। এটি প্রমাণ করে যে ভারতের ধর্মীয় বিশ্বাস, শিল্পকলা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিদেশের মাটিতেও কতটা জনপ্রিয়তা অর্জন করছে। গণপতি বাপ্পার আশীর্বাদ যেন সর্বদা আমাদের সবার উপর বজায় থাকে। বন্ধুরা, মন কি বাতের প্রতিটি পর্বের পরেই বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের অসংখ্য চিঠি ও বার্তা আমার কাছে পৌঁছায়। আপনারা এইভাবেই অনুপ্রেরণামূলক সব কাহিনী পাঠাতে থাকুন। আপনারা যখন নিজেদের আশেপাশের ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেন, তখন সেই কাজের সাথে যুক্ত মানুষের উৎসাহ আরও বেড়ে যায়। মন কি বাতের মাধ্যমে সেই খবর জেনে দেশের অন্যান্য প্রান্তের মানুষেরাও অনুপ্রাণিত হন। আপনাদের সহযোগিতায় আমাদের এই যাত্রা নিরবচ্ছিন্নভাবে এগিয়ে চলুক। আগামী উৎসবের দিনগুলো আপনারা আপনাদের পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে উদযাপন করুন। আপনাদের সবাইকে আবারও জানাই আন্তরিক শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।

0: নিয়ে বিশেষ স্পটলাইট অনুষ্ঠান। সম্পাদনা ও উপস্থাপনায় কাশ্মীর নাহার এবং অভিজিৎ চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীর মন কি বাতের 138তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা আজ ভাগ করে নেন। তিনি পরিবেশকে রক্ষা করার ক্ষেত্রে সকলকে সচেতন হবার আহ্বান জানিয়েছেন। সুন্দরবনের ঝড়খালিতে কয়েকজন মহিলার একটি উদ্যোগের কথা তার এ মাসের মন কি বাত অনুষ্ঠানে তিনি তুলে ধরেন। এদের স্বামীরা বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন। প্রিয়জনকে হারাবার পর সুন্দরবন থেকেই তারা জীবিকার সন্ধান পেয়েছেন। তাদের তৈরি ম্যানগ্রোভ অরণ্য আজ গ্রামগুলির জন্য এক প্রাকৃতিক সুরক্ষা কবচের কাজ করছে এবং এরই সাহায্যে তারা উপার্জনও করছেন।
1: প্রকৃতি কে সাথ হামারা রিশতা সিরফ উসে সহজনে তক সীমিত নাহি হ্যায়। কাই বার হাম প্রকৃতি কো সম্ভালতে হ্যায় তো ওহি প্রকৃতি हमारे जीवन का सहारा बन जाती है। पश्चिम बंगाल के सुंदरबन में कुछ महिलाएं इसी रिश्ते की प्रेरक मिसाल पेश कर रही हैं। झारखाली की ये महिलाएं मैंग्रोव के जंगल तैयार कर रही हैं। उनके द्वारा लगाए गए मैंग्रोव आज गांवों के लिए एक प्राकृतिक सुरक्षा कवच बन रहे हैं।
2: প্রাকৃতিক দুর্যোগ ও মানুষের অপরিমিত চাহিদার কারণে ক্রমশ কমে আসা ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচিয়ে রাখতে অনেকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন জীবিকার জন্য জঙ্গলে গিয়ে সব হারানো মানুষেরা, যাদের কথা আজ মন কি বাতে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। শ্রী মোদীর প্রশংসায় প্রান্তিক মানুষেরা সমাজ কল্যাণের এই কাজে দ্বিগুণ উৎসাহিত।
3: আমার নাম পুষ্প মণ্ডল। আমার গ্রামের সাত জেলা রজতজুলি সুন্দরবন একদম শেষ সীমানায়। আমার স্বামী হচ্ছে অর্জুন মণ্ডল।

0: সুন্দরবনে মাছ কাঁকড়া মারত। 2019 সালে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন আমি আপাতত এই কাজটা করি, সমস্ত ব্যাঘ্র বিধবাকে নিয়ে এই ম্যানগ্রোভ লাগাই। আমি চাই আমার সুন্দরবনের জঙ্গলকে বাঁচাতে। এত বড় দুর্ঘটনা আমাদের হয়েও গেছে, তাও আমরা আমাদের প্রধানমন্ত্রী আমাদের কথা ভেবেছে, সেটা আমাদের কাছে খুব গর্বিত। আমরা যে ওনার আশায় আছি, এখনো মনে করছি আমরা আছি, আমরা এই গাছ ওনার আশীর্বাদে ওনার ভালোবাসায় আমরা যেন আরো এগিয়ে যেতে পারি, আরো আমরা করতে চাই। উনি আমাদের পাশে থাকলে আমরা আরো সাহস নিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। আমাদের সমস্ত ব্যাঘ্র বিধবা মেয়েরাই সবাই অসহায়, সবাই এই কাজগুলোর পিছনে, কেউ ন্যূনতম কিছু পায় কিছু পায় না, কিন্তু সবাই এই সুন্দরবনের জঙ্গলটাকে বাঁচাবে বলে, শুধু সুন্দরবনটাই না পুরো দেশটাকেই বাঁচানোর একটা, যতটা পারি আমরা সবুজ লাগিয়ে যতটা আমরা পারি নদী খালাগুলোকে বাঁচানোর চেষ্টা করি। সুন্দরী গাছ, কাঁকড়া গাছ, বোয়ান গাছ, কেওড়া গাছ, সমস্ত গাছ আমরা নদীর চর্দে লাগাই, সরেও আমরা লাগানোর চেষ্টা করছি। কিছু গাছ আমাদের সরেও পারেও হয়েছে, নদী খালা রাস্তাগুলো ভেঙে যাচ্ছে, তোমার ফেরিঘাটের ইয়েগুলো ভেঙে যাচ্ছে, সেখানে আমরা এগুলোকে লাগাচ্ছি।
1: আগামী 2রা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গান্ধীজি পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দিতেন। অনুষ্ঠানে তিনি আমাদের চারপাশের বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত অনেক উদ্যোগের কথা তুলে ধরেন।
2: কুছি দিন বাদ 2 অক্টোবর হ্যাঁ পূজ্য বাপু কি জয়ন্তী কা দিন। বাপু নে হমে জীবন কে বহুত সে মন্ত্র দিয়ে হ্যায়, স্বচ্ছতা ভি উনমে সে এক হ্যায়। হাল কে দিনো মে মানে কহিন মধ্য প্রদেশ মে কুছ নওজওয়ান নদী কি সফাই কা কাম কর রহে হ্যায়, উনকে ছোটে সে প্রয়াস মে পুরা সমাজ জুড় রহা হ্যায়। এসে হি আন্ধ্র প্রদেশ মে যুবা পুরানি বাবড়িও ওর কুয়ো কি সফাই কর রহে হ্যায়, ইসসে হামারি পুরানি ধরোহরো উসে ফির সে সমারনে কা কাম হো রহা হ্যায়, স্বচ্ছতা সে সেবা কর রহে হ্যায়।
3: স্বচ্ছতা ও শৌচালয়কে মানুষের প্রাথমিক অধিকার বলে উল্লেখ করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের প্রাক্তন অধ্যাপক ডক্টর সুজয়া বসু বলেন, 2014 সালের গান্ধী জয়ন্তীতে শুরু করা এই অভিযানের ফলে দেশ আজ স্বচ্ছ ও সুস্থ ভারতে পরিণত হয়েছে।
4: এই এটা তো বেসিক একটা জিনিস, একটা মানুষের স্বচ্ছতা, একটা মানুষের স্যানিটেশন, সেটা একটা মানুষ হিসেবে তাকে দেওয়া হবে না, এটা কখনো হতে পারে না কি, কিন্তু সেইভাবেই চলে এসছে, মানে দেশটা ওইভাবেই এগিয়েছে। বাড়তে বাড়তে আপনি যদি দেখেন রুরাল ইন্ডিয়াতে স্যানিটেশন তো ম্যাক্সিমাম 38-40% ছিল 2014-তে। ভাবুন যে 100 মানুষের মধ্যে 40 মানুষের খালি স্যানিটেশনের ব্যবস্থা ছিল, তাও আবার গ্রামের দিকে। এই আমাদের অবস্থা 70 বছর পরে। 2019-এ গান্ধী জয়ন্তীতে, উনি গান্ধী জয়ন্তীতে লঞ্চ করেছেন, উনি বলেছিলেন যে 100% ODF করে দেওয়া হবে, মানে ওপেন ডেফিকেশন ফ্রি আমরা করে দেবো, স্পেশালি গ্রাম। ODFটা ওনার প্রথম অ্যাপ্রোচ ছিল ফর দ্য ফার্স্ট 5 ইয়ার্স। ডেফিনেটলি একদম একদম গার্বেজ ফ্রি সিটি এই হোল, আপনি যদি দেখেন গার্বেজ সেগ্রিগেশন তো আমাদের আগে কনসেপ্টই ছিল না, তাই না? এখন কিন্তু হচ্ছে, আপনি যে কোনো টিয়ার 1 সিটিতে যান, মানে মিউনিসিপ্যালিটিদের বলা হয়েছে যে সব এভরি হাউসহোল্ড হচ্ছে সেগ্রিগেট বেস্ট। আস্তে আস্তে ইমপ্লিমেন্টেশন গুলো মানুষকে শিখিয়ে শিখিয়ে করা হচ্ছে যে এইভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন শহর একটা রাখবো। স্টেটের গ্রামের দিকে আপনি যা পরিষ্কার পরিচ্ছন্নতা দেখবেন, তার থেকে বুঝতে পারবেন যে অলরেডি কিন্তু এই স্বচ্ছতার ইয়েটা ওই গ্রামটামেও পৌঁছে গেছে।
1: প্রধানমন্ত্রী জনগণনায় প্রত্যেক নাগরিককে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। জনগণনার জন্য নিজের তথ্য নিজে নথিভুক্ত করার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান। যে কেউ তার মোবাইল থেকে নিজের ও পরিবারের বাকি সদস্যদের তথ্য নথিভুক্ত করতে পারেন। এই সুবিধা বাংলা সহ 16টি ভাষায় পাওয়া যাচ্ছে।
2: জনগণনা হাম সবকা রাষ্ট্রীয় দায়িত্ব হয়। মানে 15 আগস্ট কো ভি দেশবাসিও সে আগ্রহ কিয়া থা কিসকে লিয়ে আপনা সময় জরুর নিকালে। জনগণনা কে লিয়ে আপনি জানকারি স্বয়ং দর্জ করনে কি ইয়ে সুবিধা বহুত আসান হয়। আপ আপনে মোবাইল সে হি আপনি আর আপনে পরিবার কি জানকারি দর্জ করা সকতে হ্যায়। ইয়ে সুবিধা হিন্দি সহিত 16 ভাষাও মে উপলব্ধ হ্যায়।
3: অনুষ্ঠিত হচ্ছে জনগণনা 2026। শহর মফস্বলের পাশাপাশি নদী অরণ্যবেষ্টিত গ্রামাঞ্চল অথবা পাহাড়ি দুর্গম এলাকায় একই সঙ্গে চলছে এই কাজ। যদিও এবার নেট দুনিয়ার কল্যাণে

নিজে নিজেই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার একটি সুযোগ রেখেছিল ভারত সরকার, যেখানে অত্যন্ত ভালো সাড়া মিলেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাতে উল্লেখ করেছেন। ভোটার তালিকার নিবিড় সংশোধন কর্মসূচির পাশাপাশি এই কাজেও বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের নানা অভিজ্ঞতা সংগৃহীত হয়েছে তাঁদের ঝুলিতে। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর

0: জনগণনার 2026-27 এই কাজে নিযুক্ত হয়েছে। এই কাজটা করতে আমার যে এলাকা পড়েছিল সেটা হচ্ছে মুচিশা হসপিটাল থেকে তার পিছনের একটি গ্রাম। সেই গ্রামে কাজ করতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছি। মানে প্রথমত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, যে সময়টা আমরা কাজ করেছি প্রচন্ড বৃষ্টি বাদল নিয়ে কাজ করতে হয়েছে, কিন্তু তা সত্ত্বেও মানুষের বাড়িতে যখন গেছি তারা ভীষণ রকম ভাবে হেল্প করেছেন। মানে কতটা সুবিধা আর কি আমাদের দেওয়া যায়, কিছু মানুষ যারা একটু এগিয়ে থাকা তারা তাদের সেলফ এনুমারেশনটা আগে থেকেই করে রেখেছিলেন, কিন্তু পরবর্তীতে যারা সমস্যায় পড়েছেন তাদের হচ্ছে মানে একদম কিছু নেই, এরকম বেশ কিছু মানুষ আছেন যাদের নিজস্ব মোবাইল নম্বর পর্যন্ত নেই, সেইখানটা করতে গিয়ে একটু সমস্যা হয়েছে। তারা যথাযথ উত্তর দিতে পারছেন না, একেবারেই মানে একজন একজন মানুষ বসবাস করছেন, কিছুই জানেন না, অসুস্থ বয়স্ক, সেইগুলো একটু সমস্যা হয়েছে। নাহলে বাদ বাকি মোটামুটি সবই ঠিকঠাক। এবং যেহেতু এটা আগে থেকেই অ্যানাউন্স ছিল সেটার কারণে মানুষ স্বপ্রণোদিত ভাবেই আমাদেরকে জানিয়েছে, সুতরাং খুব বেশি কিছু তাদেরকে আমাদের জানাতে হয়নি।
1: প্রধানমন্ত্রী বলেছেন সন্ত্রাসবাদীরা ভারতকে নিশানা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। 10 বছর আগে পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক ভারতে সন্ত্রাসবাদ বিরোধী নীতির এক নতুন উদাহরণ তৈরি করেছিল বলে তিনি উল্লেখ করেন। ভারতীয় সেনাবাহিনী 2016 সালের 28 এবং 29শে সেপ্টেম্বর পাকিস্তানের সন্ত্রাসবাদীদের ঠিকানায় সার্জিক্যাল স্ট্রাইক করে সাফল্য পায়। সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘ সময় ধরে ভারত যে যন্ত্রণা সহ্য করেছে তার উপযুক্ত জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক বলেও তিনি উল্লেখ করেন।
2: বিতে এক দশক মে বালাকোট কি এয়ার স্ট্রাইক সে লেকর অপারেশন সিন্দুর তক ভারত নে বার বার ইয়ে স্পষ্ট সন্দেশ দিয়া হ্যায় কি আগর আতঙ্কবাদী ভারত পর আঁখ উঠায়েঙ্গে তো উসকা করারা জবাব দিয়া জায়েগা। আতঙ্কবাদী হামলো নে ভারত কো লম্বে সময় তক চোট পৌঁছাই হ্যায়। পহলে ভি হর আতঙ্কি হামলে কে বাদ পাকিস্তান পর কার্যবাহী কি মাঙ্গ হোতি থি। আব আজ কা ভারত আতঙ্কবাদ কে খিলাফ জিরো টলারেন্স পলিসি লেকর চল রহা হ্যায়।
3: সার্জিক্যাল স্ট্রাইক ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে উল্লেখ করে প্রাক্তন বায়ুসেনার আধিকারিক বলেন, এই ঘটনা সারা বিশ্বে ভারতীয় সেনার ভাবমূর্তি ও তাদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে।
4: সার্জিক্যাল স্ট্রাইকের 10 বছর পূর্তি, এটা একটা ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন। কারণ এর আগে আমরা যখন শত্রুপক্ষ ভারতকে আক্রমণ করেছে তখনই ভারত প্রতি আক্রমণ করেছে। সার্জিক্যাল স্ট্রাইক ধরনের কোনো ঘটনা এর আগে কোনো ভারত সরকার এই ধরনের পদক্ষেপ নেয়নি। এটা এই জন্যই স্ট্র্যাটেজিক্যালি আলাদা যে এটা ধরেই নেওয়া হয়েছিল যে ভারতকে আক্রমণ না করলে ভারত আক্রমণ করবে না। সার্জিক্যাল স্ট্রাইকের ক্ষেত্রে কিন্তু আমরা আক্রমণ করেছি, সেটা তাদের ঘরের ভেতরে গিয়ে ঢুকে তাদের যে সন্ত্রাসবাদী ডেরাগুলোকে যেখান থেকে আমাদেরকে আক্রমণ হানা হতো এই ডেরাগুলোকে আমরা ধ্বংস করেছি। এটা ছিল একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন ভারতের স্ট্র্যাটেজির ক্ষেত্রে। এই পদক্ষেপ নেওয়ার ফলে পৃথিবী মানুষ জেনে গেল যে ভারত আর এখন শুধুই ডিফেন্সিভ খেলবে
5: না। নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে জয়া ভারতী। प्रधानमंत्री नरेंद्र मोदी ने सर्जिकल स्ट्राइक, बालाकोट एयर स्ट्राइक और ऑपरेशन सिंदूर को भारत की आतंकवाद विरोधी कार्रवाई का साहसिक उदाहरण बताया। कहा ये आतंकवाद को कतई बर्दाश्त न करने की नीति को दर्शाते हैं। मन की बात कार्यक्रम में प्रधानमंत्री ने जनगणना 2027 की प्रगति का उल्लेख करते हुए कहा, 32 करोड़ से अधिक परिवारों का विवरण दर्ज किया गया है। उन्होंने महात्मा गांधी की जयंती से पहले स्वच्छता अभियानों में जनता की अधिक से अधिक भागीदारी का भी आह्वान किया। रक्षा मंत्री राजनाथ सिंह ने कहा, भारत रणनीतिक स्वायत्तता से समझौते किए बिना वैश्विक स्थिरता का समर्थक। गृह मंत्री अमित शाह ने गुजरात के साबरमती से देश की पहली LNG चालित रेल को झंडी दिखाकर रवाना किया। इसे स्वच्छ ऊर्जा के लिए रेलवे का महत्वपूर्ण कदम बताया। एशियाई खेलों में भारत ने विमेंस लॉन्ग जंप, मेंस हाई जंप और स्क्वाश सिंगल्स स्पर्धाओं में रजत पदक जीते। डेकाथनॉल, विमेंस स्टेपल चेज और 200 मीटर दौड़ में कांस्य पदक हासिल किए। और भारत ने शतरंज ओलंपियाड में

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন দো বিঘা জমিন হিন্দি ছায়াছবি থেকে। মান্না দে এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটি

হিন্দি ছায়াছবি মঞ্জিল থেকে শুনলেন মান্না দে এবং আশা ভোসলের কণ্ঠে গানটি। পরবর্তী গানটি শুনবেন একই ছায়াছবি, গানটি গেয়েছেন মান্না দে এবং সহশিল্পী বৃন্দরা।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী হিন্দি ছায়াছবি ঝনক ঝনক পায়েল বাজে, গানগুলি গেয়েছেন লতা মঙ্গেশকর এবং মান্না দে।

0: পরবর্তী হিন্দি গানগুলি শুনবেন ছায়াছবি দিওয়ার থেকে। প্রথম গানটি গেয়েছেন কিশোর কুমার এবং আশা ভোঁসলে, পরবর্তী গানটি গেয়েছেন আশা ভোঁসলে এবং সহশিল্পীবৃন্দ।
1: কহ দু তুমে
2: হ্যাঁ
1: ইয়া চুপ রহু
2: না
1: দিল মে মেরে আজ ক্যা হ্যায়
2: ক্যা হ্যায়

0: পরবর্তী এবং শেষ হিন্দি ছায়াছবি সত্তা পে সত্তা, প্রথম গানটি গেয়েছেন আশা ভোঁসলে, কিশোর কুমার এবং আর ডি বর্মন।
1: Mm-hmm.

আকাশবাণী কলকাতা শুনছিলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে প্রধানত মেঘলা আকাশ, দুপুরের দিক থেকে মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি সেলসিয়াস কম, এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 97%, সর্বনিম্ন 68%। রাত 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়নি, 8:30 পরও বৃষ্টিপাত হয়নি। মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর। এখন আগামীকাল 28/9/2026 সোমবার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা। গীতাঞ্জলির প্রথম অধিবেশন শুরু হবে 6:00 সুভাষিত দিয়ে, হরপ্রসাদ শাস্ত্রী রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকে চাষবাস, ডাল শস্যের ব্যবহার, প্রক্রিয়াকরণ ও মূল্য সংযোজন বলবেন ডক্টর রাজীব নাথ। 6:40 আপনার স্বাস্থ্য, জলাতঙ্ক নির্মূলে সীমানা পেরিয়ে বলবেন ডাক্তার অনির্বাণ দুলুই। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও অমরেশ মুখোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন সুদীপ্ত গাইন। 8:00 বিজ্ঞানের খবর, সংকলনে মৌসুমি সোম মজুমদার। 8:05 নজরুলগীতি পরিবেশন করবেন সোহিনী ভট্টাচার্য। 8:20 কথিকা বাংলার পুতুল বলেছেন চূড়ামণি হাটি। 8:30 শাস্ত্রসঙ্গীত পড়ে সেতার পরিবেশন করবেন সৌম্যজিৎ পাল। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের বাংলা ছায়াছবির শেষাংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় নীলিমা সাদরা। 11:00 যুববাণীর অনুষ্ঠান, যুব মঞ্চ উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও প্রিয়াশা চক্রবর্তী। 12:00 পুরাতনী গান শুনবেন অরবিন্দ পাইকের কণ্ঠে। 12:15 দোতারা পরিবেশন করবেন সুবল দত্ত। 12:33 গ্রামীণ অনুষ্ঠান, উনো জমির দুনো ফসল উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত লোকগীতি, 1:45 মহিলা মহল উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক, বিষয় ভ্রমণ কথা, অতিথি শ্রেয়সী লাহিড়ি। 2:30 ছায়াছবির গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশন শুরু হবে 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন দিয়ে, উপস্থাপনায় রক্তিম বরম ময়রা, অতিথি হিসেবে উপস্থিত থাকবেন 2018 এশিয়ান গেমসে

ব্রিজ কাট খেলায় স্বর্ণপদক জয়ী শিবনাথ দে সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য অষ্টম শ্রেণীর জন্য মাসিক প্রবন্ধ প্রতিযোগিতা রামধনু কলমের বিজয়ী তিনজন শিক্ষার্থী আয়ুষ দাস, সৃজয়ী দাস, দেবলীনা নেয়ার সঙ্গে কথা বলবেন বেথুন কলেজের স্কুলের শিক্ষিকা সংহিতা চক্রবর্তী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি শুনবেন প্রথমে রথমণি হেমব্রম ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, কথিকা শহীদ ভগৎ সিং, রবিলাল হাঁসদা। তারপরে লোকগীতি পরিবেশন করবেন লক্ষ্মীরাম মুর্মু, অমিয়বরণ হেমব্রম ও সহশিল্পী বৃন্দ। 6:38 কৃষিকতার আসর, ভবিষ্যৎ কৃষির লক্ষ্যে মাটির সংরক্ষণ, মণিদীপ্ত শাহ সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। তারপরে থাকছে মশারির মধ্যে বেগুন গোত্রীয় ফসলের চাষ, সোমা গিরি সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 সমীক্ষা, রাত 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা লাইভ ফোনের অনুষ্ঠান, বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে অতিথি ডাক্তার আশিস কুণ্ডু সাক্ষাৎকার নেবেন শর্মিষ্ঠা সরকার। 9:00 স্বাস্থ্যসঙ্গীত, সেতার পরিবেশন করবেন সৌম্যজিৎ পাল। 9:30 অনুরোধের আসর, 10:10 সেবা সংকল্প অভিযান, 10:30 নজরুলগীতি পরিবেশন করবেন মালা মুখোপাধ্যায়, 10:45 দোতারা পরিবেশন করবেন সুবল দত্ত, 11:10 স্বাস্থ্যসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন সোহিনী ভট্টাচার্য। শুনলেন গীতাঞ্জলির আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা, এখন শুনবেন সঞ্চয়িতার অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত। সঞ্চয়িতার প্রথম অধিবেশন শুরু হবে আগামীকাল সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত দিয়ে। পরিবেশনে থাকছে শরৎ রাজীব চক্রবর্তী। 6:25 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন সুদীপ্ত গাইন। 6:35 রামচরিত মানস, শুনবেন 247তম পর্ব। 6:45 অতুল প্রসাদের গান মালা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় শ্বেতা হাজরা। 8:30 আধুনিক গান পরিবেশন করবেন সোহিনী ভট্টাচার্য। 8:50 দোতারা পরিবেশন করবেন সুবল দত্ত। 9:10 রাজধারা, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 10:15 অ্যাঞ্জুমান, উপস্থাপনায় শায়েস্তা নাজ। 11:00 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 12:00 সুরভি, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 2:30 স্বাস্থ্যসঙ্গীতে শরৎ পরিবেশন করবেন রাজীব চক্রবর্তী। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:10 পুরাতনী গান দিয়ে, শুনবেন অরবিন্দ পাইকের কণ্ঠে। 5:20 উর্বশী, উপস্থাপনায় পুনম সিং। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় পুনম সিং। 7:10 শিল্প ও সংলাপ, নারকেল মালার বাদ্যযন্ত্রের ব্যবসা, উদ্যোক্তা সোমনাথ বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন দুর্বাদে, সম্পাদনা সুদীপ ঘোষ, প্রযোজনা দুর্বাদে। 7:30 দর্পণ, উপস্থাপনায় পুনম সিং। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:00 জাপানে অনুষ্ঠিত 20তম এশিয়ান গেমসের দৈনিক প্রতিবেদন। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, স্প্যানিশ গিটার সুব্রত বন্দ্যোপাধ্যায় বাজিয়ে শোনাবেন, উপস্থাপনায় রাজীব বসাক। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আগামীকালের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার, অর্থাৎ 1008 কিলোহার্টজে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ হল। স্টুডিও ঘড়িতে এখন 12:07 হয়ে 17 সেকেন্ড। জয় হিন্দ।